লাকি আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফকেপ চকসি রেডিও কারজু কেদ আনারাদা ফা নীলি দুর্মিতেরন পি আদাবকে মেয়ে কারডম নাং পেছে রেখসি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনেগলো পিনিকে পাই পায় চিকলো নিফায় ক্রেগেথম থে মানারনি জয় মে কে বাংলাকে এফ এম ব্যানা লংপেন মেগাহাজ ফারুই সিরা টকবরা সিরকেপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেনতা কেদ আনা যায় মেঘ নাংলি তুম আর্জু লংজি পিনি কন্ট্রোল রুম অলং সায়ার পুকে দেবাং ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধা দে ব্রডকাস্ট এসিস্টেন্ট অন ডিউটি জুমিকা ভাংচুপি লাপেন বাংফু বাংফি কিথন কেওয়ানা সাই কে ক্লেমা বাং সনসিরাম তিসো

Lucky Akashwani Dipu Pinia transmission ang dengalong ko PPS on among si rot parju ekjima aprang si chethan mexina porphai program init ke pa porlote kangdu kardo amalon ang dengalong pen ason sonalon arjulong iji porphai program init thong kebra popor pinia hirje rajai meg ang dengalong pen hirje phangchu pi ki hir hirje arjulong iji porphai program init thong kebra ser keba por pinia sarlam the arjulong iji পরফাই ট্রগ্রাম ইনিট ক্লিক এবার পর কার্বিলুন বারিম লাপেন আলাম থে এং ডেং লং পেন আসানসনালুন আর্জুলং ইচি পরফাই ট্রক্সিরা মিনিট কেবা পরলতে পিনি আলাম জি রাজাই মেক আং ডেং লং পেন এপিডিসিএল আলং আসাইখি সারলং কি তকবি লাপেন হুটবাং হারমোনি বে তুমং বং চিহুচিপুর আলাম জির আর্জুলং ইচি পরফাই ট্রক্সিরা মিনিট ক্লিক এবার পর লুন চিতু অং ডেং লং পেন আসানসনালুন আর্জুলং ইচি পরফাইনের কেবরা মিনি থং কেবা পর স্পন্সর্ড প্রোগ্রাম ডিপার্টমেন্ট অফ জাস্টিস ফ্রম মিনিস্ট্রি অফ ল এন্ড জাস্টিস ইংকুং ট্রক্সি ইংকুং আজাই মেক নাংলিটুম আর্জুলং ইজি পরফাই নের কেবরা মিনি পি কেবরা ফ আপর কার্বি লিরমিয়া লুন লাপেন আলাম থে আজাই মেক আং ডেঙ্গালং পেন আসনসন আলুন আর্জুলং ইজি পরফাই সির কেবরা মিনিট ক্রে ফর হিন্দি লামার জানালুন আং ডেঙ্গালং পেন আসন সনালুন আর্জিলং ইচি পরফাই সির কেবরা মিনিট প্লি কেবরা ফর ইংলিশ আলু নং ডেঙ্গালং পেন আসন সনালুন আর্জিলং ইচি

লাকে আকাশবাণী দিভু জাইমেকে বাংলাকে এফএম ব্যানার লংপেন মেঘাহাত ফারুইসিরা টকবরা সিরকেপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেন তা কেদো আনা যায় মেঘ নাংলি তুম আর্জিলং ইজে তাংতে ননা দুন্থু কাংদু কার্ডমালু নাং দেঙা লংপেন আসন সন আলুন আর্জু ইকসিনাং কেচেং সি আলুঞ্জের লুন সিপি রুবিনা ক্রপি প্যান কিলোনা লুনলে আর্জুক সেনাং আলুনালাম থে ওপো পালম তাংতে লবাংস লুন আর্জুক সেনাং

কং দোকার ডমালো নং দেহা লং প্যান রবিনা ক্রপি কিলোনা লুন নং লিতুম আর্জু লং একটাংলো আদন্থু রিনুরিয়া ফাংচপি কিলোনা লুন আর্জু একসেনাং আলো নালাম থে ওপাই লুখি টাংতে লবাংস লুন আর্জু একসেনাং

কংদু কারডম আলো নং দেলং পেন আদুন্থু মিন্দার ফাংচো কিলো নালুন আর জুয়েক সিনং আলো নালাম থে ও হেম হেম আর নাম তংতে লবং সোলুন আর জুয়েক সিনং

কেতাং বলন রে চাই দি আল্লার কর্মান্ডু আলং কে জাব আমঞ্জের বাই নেসেং কংসাম লাসন সি কার ই লাহেন লো আহপে ইপি আপুর ঠিমি মন্টু সি মঞ্জি ও সিংক্রেং পি চি ফং চেলো জি পুনে কাজাদি সেং চেখাং উন এ সিনে পিনি নে সেং নিসেং কাদের দু চিচি নি নেপেন লানে ইনু সাম্পুং ওয়েট আসামি আদাব কংথ্যাং আর এ আপনসের হুনমেলান কং হু লোতি চেচার ফ্রিফ্রি নিং ক্লোজে বিনং বংশ আপর কিমি রানাম কসরজন বংশ আলির হিরজের ফাংচপি।

lapona pornang litum pinye herjer ajai mek angdeng along pen herjer phangchupi ki hira herjer arjulong ektanglo kenang sot kapachinialam jer arjuitha nangli tum jongsi kachuning rialonjer arjuing tum pulote alom bilom ajai mek along le whatsapp nanglo ignon whatsapp number ke sirkepli troxy trok nerkep nerkep 5A5A nerkep pho mate 9476880085 whatsapp along ke tok nang ji ke lapu henlo jai megamen alom bilom komatsi kilun ma lun sepi lun sepomen alunalam theya sap so tok nang ji karjugang tung atum kidodi mate aromen lapen karjugang tung atum amen alom bilom ajai meke iru elong batahini sirot parjechot laki ভমকুরুয়ারনি এদা পরফাইনের ক্যাবরা মিনিট থংকেবা পর লাপেন আজও পরফাইসের ক্যাবরা মিনিট থংকেবা পর কেনাং সৎকাপা চিনিয়া লামজেরকে লাপান চলল তাংতে ননাদন্থু কার্বি লুন বারে মাং ডেঙালং পেন হাচা কানা লুন আর্জুক সেনাং লাবাং স লুন রদ পারজুজিয়া প্রাং হাচা কানা পুথাক লামথে এঠে ঠেনি মাসাব সোচে থানিক সিনাং নিংকানার জন চটিকি সকসাং রিটলো পেন হেম আন নাং চিরিম চিপি দেট পেন আফি রিসোই জাঙাতুম আনিং আর রং চিপি পেন আর নাম আরনিয়া ফান মাতে পি কাঠি পিয়া ফান মিনু মিনোর কে হ্যাং আহত সি হাচা কে কান কান টাংতে নন লুন্সিপো ধনসিং তেরন পেন কিলুন

0: pinialam je rangdeng along penle electricity kn aputha epidcl asai ki sarlong kitong bilapen honbang harmony betemang bong jehuchi podalam jerle arjuik sina
1: Aprangsi Akasmani Dipu Radio Kar Jura Tumanapan Ningang Samakar Dompajirla Nangli Tumapan Arnivangta Kapreka Prega Jai Mek Nangavan Pierson Totsi Pini Zitame Nangli Tumpan Isi Prejek Mate Karbia Kipana Kenang Sot Ajai Mek Nangwan Pilo Lake Nilitum Chinkijit Han Ponji Ilitum Power Supply Mate Karen Labang Soputaxi Nilitum Chinkijit Han Ponji Nilitum Kachinkijit Han Ponapan Kachopapon Dolo Non Alang Listami Studio Long Sidolo Alang Liaman Lake Sir, Sarlong Kitok B. Alang Liar Pulake, AGM. That's a Sir, Nalipan, Cardon Pajirla.
2: Cardon, Cadaway Panta, Cardon Pajiriglo, Nili Sarlong Kitok B. Difu Electrical Division, Assistant General Manager Iglo, Lassi Dak Alang Lip and Nankarju Giason Anta, Nankarju Ponigna, Nili Un Anchini Anpen, Tagdon Popusi, Bor Ipo.
1: Lalo Sir, Nalipan Ketching C. Nankarju GK. Prepaid lapen postpaid aputak radio kar jura tumphan thanik ji masa kolobang si gemel
2: prepaid pen postpaid labang ke non prepaid pupubang ke non akimi aniyom lo aniti lo aniyom amitar bang lo aprang postpaid bang ke aprang la amitar dhoy laso puthak lo postpaid bang ke aprang prang ke postpaid lo normal aprang amitar la soteng mensi mane dak ilitum karbing long lo asamang kanganta la son bensi mitara dhoi bangke pibom lo la soteng mensi energy a unit la ta hisabom lo non la prepaid bangke anso se kepa joi fansi la non government of india lo ba asam lo la tumpen akimi sinon ang ki introduce lo la so bangke prepaid pulote hala aprang ke en bom normal mitar pen ke advance chedlo la son thak thak si ke en pusita me cheyoi chedlo ke en cheyoi chet mane non bang ke aprang son chethor de le kipinang puyat bang takali lo chethor ji bolote non ke pan rupees ma pan atanka si thabi ma la soteng me si chethor long chot po la a balance ik tanglo bolote ame thang mat যে থান পেট পোলা মোবাইল তুমসনা ব্যালেন্স জুত লো বলতে যে থান পেট লাসন ইয়াদ লইয় তারকে নলমা দিন কাই কি ডিজিটাল আদিন কাই পিনা পট আফ্রাং হালা নরমাল মিটার লং আডক আ কনফিগুরেশন কাবে দো লাসো নন লা প্রিপেড লং বাঙ্কে কনফিগুরেশন দোলো প্রিপেড মানে আলটিমেটলি কে স্মার্ট মিটার লো স্মার্ট প্রিপেড পুরা দো পোস্টপেড পুরা দো নন বাঙ্কে লা প্রিপেড সি পেনা আনকে পিনচং পন দে লো পোস্টপেড আজ হোক দোলে আন্তামে prepaid convert bomb lo mane ladak ke mesen bank ke consumer tum hanta lo department tum hanta lo hala aprang prang a mitar dhoy purote office pensi munit dam si hala a reading lai endam nang ji la sok endam long mane ke pachok chi la son dokok titipo la consumer pen la office asor lo mane kase tonte la son dokok ti ya to hala mitaridar reading endam ke pachok che dera joine mahor pente langkai po pa ong o tahai pa kom hek tahai ahor pente dam de de ditita false reading ta pide de ti yo la so problem banke la dak banke avidet punon prepaid long pulote la banke hala mitar long si automatic lo akola prepaid mitar pulote la banke nili to ma server pen connectivity kai ta dulo hala dak a modem do hala so modem si ating si mane pinelo nitum a system and communicate mane hala a link do voilo mane la communication avidelo plate la dak non communicating pudet po hala prepaid mita la so phano plate department ben name dam si lang dam na po copy po si no non communicating that adho ke hala network he mobile network ke no jo ne ta dokokati adho ke la consumer tum chethorlong lede rati la আহপেন্টে লা কারেন আরি হেনো ডাকতিতি পিনে লাসন কা শিক্ষক ডক কতি লাসো বাং পাচক দাম থুনাং কক নিলিয়ে টেং বলতে নন লম আদিন কাই কে ডিপার্টমেন্ট বা সরকার পেন কে খরচা কি পা কম আদিন কাই সি বাং দেলো মতি দি লাসি লাসন লো বলতে লা প্রিপেড আবাং সি মেলো থেলা ডা বাং কে মুনিত কে লান ইনভলভ এদেলো মানে

0: সদৌলৈ বলোতে মোটামুটি চাৰিটা টু পাঁচটা আফিয়ানকে দদমা দিদি লা সব চেথৰলা বোলো বোলোতে কাৰেণ্টকে লাচুতকে চান উপমা চন থাক থাক কনা নেপেন আকৌ মানটো নে হালা চাহ মেন মেন কেটিলি চাহ কেটিলি দাং লোপলতে মেন মেন অন লোপলতে কাৰেণ্ট মেব্ৰি তিতি দদমতি কাৰেণ্ট বেছি চান চা তিতি লাচুত চন হলোতে মানে লা চৌ বাং ডক কাটি লা ফিউজকে ডাক ডাক বা লা বাংলোতে হালা ল' ভল্টেজ আহিছোঁ বাং ডপ হাত মানে ল' ভল্টেজ লোৱা হলতে হাত মানে মেব্ৰি ৰি কাৰি ৰি পুয়াত তিতি লাচ প্ৰব্লেম বা অঁ লাল
1: আজহা হেমকে লাচন মিটাৰ বক্স দা ওৱান কিলো ৱাট হাফ কিলো লা বচন চি ইউজ ইউজ মাতে লাচন চি চেথৰ থৰ লো
0: কালা
1: বন্ধু আহাক হেম বাংকে লা হাফ কিলো বেনটা কাছে থর বাং অং চেত তে হাফ কিলো বেনটা কাছে থরা বাদ পতুম ফানাং লি হিন বেন কো পিলো কা পাচি নিজি
0: লাবাংকে হিন বেন কে জংসি কাছে থর এক কিলো পেন আ বিসি জংসি সে থর দুই কিলো বা তিন কিলো লে সে থর ফুলতে লাবাংকে ইসি কেমে ও আং থে কালিলো হে লাবাংকে অফিস তং দামসি চেথান দামসি হালা আ কিলো বাং চেপা বাদ সিকে নাং সতল আঠে হালা নন টেকনিক্যাল ইসি এনালাইসিস করি দাম উপরতে ইসিয়া ট্রান্সফর্মার লঙ্কে পেপার ওয়ার্কস লং বাংকে কম হেক বকালিতে হালা টাক চেপা কাম নাম দেয় বলতে তামে ফিজিক্যাল নিতুমকে লং বাংকে অং ও সন্ত পারকে ইসিয়া ট্রান্সফর্মারকে ক্যাপাসিটি দমতি দি লাসো আবাং মানে ফিজিক্যাল বাংকে অং মুনাগলো দে হালা ট্রান্সফর্মারটা আজা কং আতেং পেন মানে পাবার বাং পিলং পামেকাকে দেব
1: লা বারলা আপর হুট কারেন্ট কাছে থর জিকজাক পিক কারবে তো মন ঠেলোতে লাসি পেন আন কার বেরাত মাতেলি তোমা খে তুম তামেলা সন নিং যে পিপল কারেন্ট তুম পাশিক সাক রে তু লাসি লাসো বাং নাং লিহিন বেন কুপিল তোমার রাত ভাঙ্গে পাচি নিজে
0: লাদাখ বাংকে থানাম লোপলতে নিলি লাসো নন কেকলেম বম ডিপার্টমেন্ট লঙ্কে ইসি কেথে নাই আ প্রবলেম ইগল ইসি ডিপার্টমেন্ট হিন বিনাকে থে নাই কিছু ইক নাই আ প্রবলেম ল সন থাক থাকছে হালা কে ফো আর আর তুম বা কাছে চাক না তুম তা কেথে নাই আ প্রবলেম পো লাবাং মতে লাবাং কে নন যে ঠান্ডা মলো বলতে তমন আর বে কেথে ল বা দলো বলতে একচুয়ালি বেড ওয়েদার বুঝি বোদাম কটি বেড ওয়েদার লতে নীলি তুম ভান্ডা শিক্ষা কলো তমন লে থেল বলতে নন ইলি তুম কার বিং লংকে নন আমাতকে থেংপি থেংফ্রাং অং ইক ওসি দোলা ইপারকে পেনাং আন আমি রিহিং কে পন কে লাকে তোবার আরি রিল বা তোবার আর রে নানি ইংলং আর লক তামে কে পন দুই ক লাসিলা তমনে থেলো পুতেলা থেংপি আর রোল আর রং ল কে ক্রেপ কেচিং ল কিপুর দোলো পুলোতে লা কারেন আর রিলং বাবলং লোতে লাদাখ হেলো মানে প্রবলেম ঠিক নাই আরি বাং হয়তো ডাক পেট পো বা ডাক পেট পে পুষি তামে হালা আথিং পেয়ার হলে ক্লো লং লেন বলতে লাইন বাং পি নো ডাক রীতি পি পুষি তামে কসন হালা ডাক সিস্টেম হে সাবস্টেশন কন্ট্রোল রুম অং দুদো হালা ডাক সিস্টেম বাং ক্রয় ক্রয় দাত পো মেথাং সি চে অফ চেক এটি পো লা লোকে থে নাই প্রবলেম বাং এলা সি তমন থেলো বলতে লা থিং পি থিং প্রাং আরো তামে রোলং লে দেন নেই কে রোলং লো বলতে লাইন বাং ফলতি পুসি পুইক দে রতিলো মানে হেন ডাক পো আকো লা বাং এর তমন আরবে আলাম লো হে এনে লা পো আরবে ইয়াং থুন দিতি বাং খেলা আন প্রবলেম আরবে মা আরবে চটকে হালা তমন লে দলতে লা বাং শিক্ষা ও জেসে মত কে আরবে কে ইয়াং বাং এনে কে প্রবলেম আবি দেই পলো হেন তামি লি তুমলং লা চেক লাহে তা দুই কোমতি দি পু লা লাইন আর ইলং রোকায় রোকায় দিতে পো আর ইয়াং দুন পোলা আর বু লাই হার্দিক পো লা ইন্দুর পো রুক্লক দিতি সবাং ডক কতি ইপার কে ইসি লা সিনিং কে বিরলাক হরা প্রবলেম বাং দুইকলা সিনিং কে বিরলাক হরা প্রবলেম তে ইসি কে থে দুং দো লা সিনিং আমি কে ক্লোলং লক তিলতে হালা ইনসুলেটর পু দো সিনা মাটি পু লাই কাং হাং লং ডক কতি বা নানি কে পাংচার ডক কতি লালো পুলোতে হালা আর্ট ল বা লিকেজ কারেন্ট ডক পো লা আলাইন বাং ফল্টি দে রেতে লাসি লাহাই বাং পামে লাভ লেতে কে মানে হালা মে বাং কে পিনো ডাক তেতে এলাম ল মানে আকো লা সিনামাটি লাহাই কে হেনো লো বলতে নাং হালা আর আনুয়ক আনুয়ক লংসি ইসি সি রিনাং কক তি লাস বাং কে পাং দেন দাম বাং আপর নাং ইক কক তেতে লালো
1: সকি সুং জামি নাং লি তুমি হিন পেন মতে নাং লি হিন পেন ক্লার ডাক পেন পাচিনি ল সি রিডিও কার জুরাত নুমতা নাং চিনি দুন পো পুথত নালি ফানাংকার জুজি কে লাহে ল পেনা আন আরা তুমকে কারেন্ট পেনটা জুই ইডেট আসন
0: কালা
1: সনসি তোয়ার মালম তা কুলাত বিলো পতে বেক পালক পালাক বাল্ব তা কলসি কেছে থর নিয়া বাল্ব মাং চে থর থে দেত প পাওয়ার কেসানা বাল্ব হাইসি চে থরং দেতি হল হায়াত আরা তুম ফানাং লিহিন পেন কপি লগে পু

0: Nili pura migi bangke lapu ke pa vek igare bangke yongsi connection le avi pulote la ve ke mi olam kalilo mo yongsi ka chong hu hin sidam ju pola soren bangke mane mana inquiry dam lo pen ba department of dam lo pute la ke puri dam lo lote hala penalty bill bang pig nang kok po ba a pine case la hai file pulote hemkang samtame donang kok ta hai po ako lason ke pa vek bangke hala Transformer matam meo edere tilo. Hala pavek po ahurpante ari claim long pola ari hi anyan chipho po chipho plum pa plum didi ingbob dere timo didi. La so hala apresar bang hala transformer along si puri dam po. Hala transformer ta achete pan ma kidding nahi la so teng pen ding dere po. Pen ki me o kalilo la son bang ke ahurpe hut ke la ame thang si pavek long mat didi me ahurmu pina por ahurpe hut ke mantune ke kelet kelat dokok po me thang da chedan paling palang thola sona doi ko koti jeneka ahor pen ke ari po adang pen pa ve kayat bang do dumati la avi po hin ke ari pa ve lok po ko hin ari paklo len di ti son dokok koti la sori long pa phulote hala karen kang si bang doi ko koti
1: la mitar box long phantak pine ke sik sak do mala pa ve pa dong padang tu men
0: da lang nam elo pulte la bang e kali ave athe la non son chatham nam yulop te nangli hem amitar bolte lage nangli hem na pa vek amitar nangli pa anma kache thor la support si la so mitar long ke uthik choji tami hula transformer long isya mitar do transformer room tami thek long ji hala dak bangyan ta chi record don po je la so transformer long la ansi make cho bang ke mane make cho mane la lo make en hai
1: kache
0: thor don hai
1: solar energy pen current energy kache prek nangli hin pen thanji ma
0: নন হেম কাছে থর বাংকে কেপ্রেক ওকে কালি হে সোলারটা কারেন্ট হিসাব লোচে থরপো লাসন থাক থাকছে হালা নন ইতুম কাছে থর বম এনে নর্মেল লা ডিপার্টমেন্ট পে নাকেলে লাটা ইসি বেদলো মুঠে হালা আমোড অফ প্রোডাকশন ল জেনারেশন বাংসি চেপ্রেক ডাক নন ইতুম কাছে থর বমকে সোলারটা দোতা হাইপো থার্মেল দোতা হাইপো বা কয়লা পেনকে বনাইতা হাইপো বা হালা হাইড্রো পেন তা হাইপো তামি নলা সোলার পোবাঙ্কে হালা আপেনেল দোপো আপেনেল লং সি হালা আর্নিয়া দুর্কল লং পোলা সো পেন সি হালা ফটো ভোল্টাইক সেলস পুডু দো লা সো টিং মেন সি হালা আপিনে পো সেলা আর্ডুন পো আস ইলেকট্রিসিটি প্রোডিউস পো
1: লি তুমলা হং আদেত দি তে হং কান্ট্রি তুমকে আসন তিনটা কারেন্ট বেন সি সাইডা কে ক্লেম লু পুলি পুডা চকলো
0: কালা
1: লং তোমার নিবাং তা চকলেম চুদাম চুতুন চুদাং তা হালা তুমকে কারেন্ট বেন সাইডে লো সন সিন ইলি তুম লং টান লা সো বাং বাং বম লো সেটামে হং আদেত তুমাংকে কারেন্ট ফান কোসন সি কোনা পর সি লা তুম চথর নাই মা চথর নাং নি মা আলং তুম চিনি পিক তবে ইলি তুম লং বাং কে লা পুসন বাং লা পান চিনিউ এ লা সি কোসন সি লা সো বাং আপাচে তন জি নং লিহিন পেন কো পি লো বিডি পি জি রিডো কার জোরা তুম ফা
0: অল্লা বাং কে লা লো নিলি থান নাম ই কে ইলি তুম তা চিনি দু নাং পো লা বাং কে হালা হং আদেত পুচত কালি লো মানে ইসি আদেত ইসি আহাবার ডেভেলপমেন্ট পুলে লাং দামলো পুলোতে পেনা আনকে কারেন্ট কাছে থর পেনটা চিনি উন লাসন সি আফ্রাং নিলি তুমকে চালি হুতা লো লংকে টক দো যেনেকা নন ইন্ডিয়া আংকাং পি পুনয় লা আনসি কাছে থর লাসো আনিংকানকে লাসন থাক থাকছে হালা ইউএসএ আদেত পুনয় লা আনসি কাছে থর লাসো আনিংকানকে লাসো আগেপ দোলাং আঠে ডেভেলপ লো পুলোতে কারেন্ট আই হরমুকে পেনাং আনকে কিরিম সিকি অংপো যেনেকে ইতুম লাদাক মাতা চিনি দে ইসি বিপিএল ফ্যামিলি পুলোতে আহকতে বেন বিপিএল ফ্যামিলি উতে দাকে ফ্যান হইতু ইসি দপো পরকে বাল্ব হিনি কে থম দপো ইসি প্লাং জিন পুলোতে দাকে মোটরটা দপো গিজার দপো ওয়াশিং মেশিন দপো মানে লাংনা মেলো পুতে কারেন্ট হরমু পুলোতে লাক্সারি হরমুলো লাসি হালা পান মা আহরমুকে থে কে এন যেনেকা ওয়াশিং মেশিন পুনয় গিজার পুনয় বা ইন্ডাকশন কুকার পুনয় লাইকে হালা আমি কাছে থরতা আমি কেসানটা অমৃতু লাসন লোপলতে হালা আবিল ল বা টাঙ্কা কে পিনাইংটা অংমু চটপ ননসন ফেন ইসি নানে বা বেশি তো লাইকে লাংনাম এলো বলতে কে কম নাই আ পিনে কারেন্ট কেঁচু হরমু পিনালো বা কারেন্ট কেসান হরমু পিনালো পর আবিল গে বাং কমই খেকপ পোমবে নাইলি তুমছে থান ল পেনাং আনকে কাছে থর তা কাছে রে গেনাং সল নানে আলে আলে গাবি মানে আকাম জংসি আবে পুলোতে লাবাংকে কি এন পাকম সম নাং পো আকাম কে বাং জি বা কে নাং জি আহুত আনসি এনিক চট নাং পো পার কে নন লম নাং কেলে দোলা সেন্ট্রাল স্কিম হে

0: इतुम लेठरबम कनेक्शन के दुटा आ कंज्यूमर तुम्हें हला प्रधानमंत्री सूर्या घर नम दो लाके मैंने सोलार लो है पोर्टल एप्लाई नहीं सन थक थी इंस्टॉल दम्पो सब्सिडी तो लंग लंग बन बैंक पेन है ला सब इंस्टॉल बोलते ला इली थरबम आकारें बना सोलार आकारें है हाल डाक मीटार दो नेट इम्पोर्ट एक्सपोर्ट मीटार पु हला ओंग दुंग दुंग बिल के बांग हेमलोंग पुलोते सबसो अखेराब दो एक हला सोलार पेन पत्ता चेमाइना सुन देपो बिल बांग जोंसी सूरी के थम फ्लीले बांग पुसे तमे सूरी सियनसी बांग चोटपो थोला सोन दो ला सो अबांग के मने नोंता सुली बोम ला बांग के जोंसी मैं योक तमे एंडुनिंग तुंग बा एप्लाई डुनिंग तुंग पुते ले केते बोक हेड केते बोक नाय मेथांग बिल के लोंग बोम आ सब डिवियन लोंग बांग दामिक नांग खोक पो
1: বলে দে লাসো বাং সে আকের আপনা ই পোটে নালি তুম লং লে না ঘুমরি তা লং লো
0: কালাং লো হাদা কোসন সি পিসি ক্লেম নেং মা থানুন পো
1: থানুন পো অনুতিন হেম তানন কে কারেন কে জথরে আপলো দোরে আপলো
0: কালাং
1: আপরা হট কে লা পোস্টপেড বলো নন বাং কে প্রিপেড লাসি পোস্টপেড হট বাং কে পেনানা হেম তুম বাং কে বিল তে চিটু তি দে তে টিক লা পোসন দু ও
0: কালাং
1: লাসি নাং লি মেন কে পুজি হালা তুম ফান নন পোস্টপেড কাছে ধরব মতন ফান নাংলি কুপি সি পুজি প্রিপেয়ার সি মতে লাই স্মার্ট মিটার বক্স মাং নাংলি এন ব্যাগ নই পুতং পুজি মা মতে কুপি সি নাংলি হিন বেন কে থান পাচি নিজি
0: ও লা ডা কে থান নামি গি বাং কে লালো ইতুম তা পির থেকে চেলার আতেং পেন চেলার দুনিক নাং কক পো
1: কালা
0: নন ইন্ডিয়া আদেত আদাং পুন নাংলি দিল্লি লে দামো মুম্বাই লে দামো বা গুয়াহাটি লে দামো সব প্রিপেয়ার আইছিল পোস্টপেড কে এনা বাং কে আবিলো বা কেপাবিরলো লাসি লাসো তেং পেন বাং ইলি তো মাছে লাডু নি নাং কপ আথে মিটার বাং কে প্রিপেড নয় পোস্টপেড নয় ইসিবেলো জেনে কা ইতুমলে হালা নন লম বয়ার লং কে লং আপার লা পেন হালা আধক ডিজিটাল আপার লা দো হে ইসিবেলো কি লিন কে এক কিজিল তে এক কিজিল ডিজিটাল আংলা মো সন লো হে ডিজিটাল হালা আপার লা থা সন থাক থাকসি মানে প্রিপেড লো প্রিপেড লে এন লো বলতে বা হালা বিল পেমেন্ট চিপি পে তুম দো ডিটি পু লাসো পট বাংকে মানে বিল পেমেন্ট চিপি পেপেন প্রিপেড মিটার এন আ রিলেশন থে মানে লাং নাম এলো পুরোতে জংসি এদন হেম সুরি ইংক ডকলো কিপি মে এ ফংবেদ পিউন এ পুসিতামি প্রিপেডে লগাই দাম লো পুরোতে হালা প্রিপেড কাছি রিচার্জ লগত হ্যাঁ মানে রিচার্জ চেট চেট আ ফেসিলিটি দই গকমা দিদি হালা ডাকছে আফ্রাং হালা কি পিউন এ আ বিল পুসিতামে চেথা নুন চেট চেট পো ইসি পার্সেন্টেজ দো কাছে থা এ ফং ওয়েল লেকে থান লুজি লাপু কালি আচিকলো লো বা হালা কা রিচার্জ তিন লো কাছে থান নুন পো আকো ইসি এলাম বাংকে নন ইতুম কে লাদাকে আসাম আংকাং পি লং সি দুদুই দুদুন ইকক মা দিদি হালা জেনারেশন পাওয়ার জেনারেশন বাং তা কম ইক হেক আলাম বাংকে মানে ইলি তুম টোটেল আসাম আর লোকে নাইকে মোটামুটি মানলো 2000 মেগাওয়াটকে নাই নন লম দিন কাকে বা সোসে চাট তাহাই পুমিনেলো লাকে আনি খান তিন সিকে বাদ পিনাক আমার সি হালা ডাক মিঠাং লা আসাম আংকাং পি প্রোডাকশন মানে কমি খে কাপট হং বেশি নামিক নাং কতি জংসি লাসন হালা পেনাং আর কনজুমার তুম জংসি আবিল পান মা খেলি আতেন চিপি পেডেট বলতে হালা সো কে নাম দুনা বাং মাসাপসো কাতরা দুই ককতা হাইপো আসো তেং বেন পান মা ইলি তুম মে কেছে থরলোইং আফান কে মানে ইলি তুম তা চে থরদুন লং এদত পো জেনে কা 24 ঘন্টা চে থরনাই আদিম বা লং জি কিলং নাই আদিম তা হুলা কে নাম দুন লং কমি খেকলো পুলোতে ইতুম তা কে লং কম হেক পো হই টু 24 আওয়ার্স চে থরলং লে দেত তা হাইপো 22 আওয়ার্স বসি চে থরনাং কক পো সো তেং জি হালা সাবসেশন পেন দামি বা আঠাক পেন দা ইনস্ট্রাকশন অফ পিপল লোড সেডিং কুরি নাইং পো লোড সেডিং করি নাং কক
1: মান কি জুটসি কার বিরাট মাতেলা রেডিও কার জুরাট তুমফান কারেন চে থর নাং জি বন্তা চেরে নাং জি পুয়া পুথা নাংলি নিঙার লো পেন আলাম থানি জি মাসা
0: কালা কারেন পুহর মুখে আলন্দা আলির তা দুই পিক মেসেন লোতে আন্তা মে মো কিসুং কে ফহুতা একদম মানে আহির কেতান নাই হরমু পিনাক আথে মে কেরেং পিনাক লা সহর মুখে
1: কালা
0: লাসি চেথর নাংজি আথে নলমকে কেবা ফ্রাং ও দিন কাই আদে কাই পিনা পর আজাতা কারেন বেন্সি কিসুলি পিনা লাসি পেনাং আনকে কেচেরে মেক তাকে নাং সতল নন সন থান নামলো পুলোতে হেম পুদে দিল নানি তোয়ার পুষিত মে নানি নানা আকারে নারি কে ডাক ডোকক তা হাই কেরেং আকারি লাহাই লং ইংসি অদ দামলো বা মানে মানা পাফো দামলোতে কিসুং কাতরা ফৈক দেজি

0: সোনপুরতে হেলা কেটে বক নাই অফিস দামি থান পারজু নাক বা কারেন্ট লং পেন দামি মানে কেকলেম দু তুমান চিনি পুলোতে থান পাচিনি নাকপো লগে লগে মানে হালা আলাইন পাবন ঠেক পাবন চেক ঠেকি ফান সন থাক থাক হালা হেম তালো লাম মটর পুপে লামে আলাইট পুপে হালা কসন ল সুইচ অন দাম পুতা ইরি চাম ওয়ক পেন অদ্দাম নাংনে বাইকিং চাম ওয়ক পেন তামে অদ্দাম নাংনে সো বাংকে মানে কাছেরে এনাং সত লাপেন আজা তামে লা কন্ডাক্টর পুপু মে রিহিং পুপু লাসো বাংকে মানে ঠেক লক তামে ডাইরেক্ট অদ্দাম নাংনে কারেন্ট পেন রিলেটেডকে সাবসোকে লাদাখ বাং কাছেরে কেনাং সত আনতাংসি মানে সেফটি হিসাব আহিং লাপেন সব আহেমতা লাংদাম এলো পুলোতে লা ইলেকট্রিক্যাল ওয়ারিং বাং আর্থিং বাং মেশেন আলা আধক ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর কে ক্লেম ক্লেম দো আ লাইসেন্স দো জি আলাং লিতুম পেন মেশেন আতেং পেন সি পাপা ক্লেম লং নেই লাসো বাংলো পুলোতে নানে ননসন ইলিতুম কে টিভি পুষি তামে কম্পিউটার পুষি তামে বা আপ্রাঙে টিভি লোক স্টেবলাইয়ার পুপু তামে আপ বডি লং পাফো দামতে মাসাব সকি ইলেকট্রিক সক দুই ককেতি লাসো আর্থিং বাং মিক্সেন পুলোতে লাসো বাং আবিপো মনি ফান্তা কিসুং কমিক পো লালো নিলি থানা মিগি বাংকে লাসি কারেন্টটা চেঠর নাই তামে কাছেরে মেকটাকে নাং সত
1: নালিহীন পেন কারেন্ট আপুথাক প্রিপেড পেন চেং লক পোস্টপেড পেন কোসন সি কারেন্ট আছে থর নাই মা চেরি নাই মা লাই পুথাক সামি নাংলি লং পেন পেনা নালাম না জুদু নং ল মাতি নাং চিনি দুন ল তাপেন নাংলি সনসুরিয়া সাইড বয় ফিট সামি নিলি তুম নাং চো ফাতেং নাংলি সামি আপর নাং জি পি পেন পিনি লা কারেন্ট কাছে থর নাং জি আপুথাক সামি নাংলি হিন পেন রিডু কার জুরাত নং বান থান পাচিনি ল আপর আলাম দো পট পিনি ইতুম লা পান চিং কিচে থান পেনলে ইংটন পনি কক ল না কার্ডম সা
0: কার্ডম
2: লাপন আপর নাং লিতুম পিনিয়ালাম জে রাজাই মেঘ আং ডেঙালং পেন কারেন্ট মতে ইলেকট্রিসিটি কাছে থর পুথাক এপিডিসিএল আসাইখি সারলং কি টক বি লাপেন হুটবাং হারমোনি বে তুমাং বং চেহু চিপোদালাম জের আর্জুলং ইতাংলো পিনিয়ালাম জের আং ডেঙ্কে লাপানসি কাংটনিলো নাং লিতুম জাই মেকার জুবম লাকে আকাশবাণী দীপুয়ালং পেন তংটে নন আদুন্থু অজয় মেঘ দাম ইংলো নাং লুন চিতু অজয় মেঘ লবাংসো অজয় মেঘ আং ডেঙা লং পেন আসন সন আলুন আর্জিক সিনাং কেচেং সি আলুন কে সি এস টেকে লংজু নতুম কিলুন আলুন আর্জিক সিনাং আলুন আলাম থে নে ফারমান সি তংটে লবাংসো লুন আর্জিক সিনাং

লাপনপর নংলিতুম কার্বিলের মিয়ালুন লাপেন আলাম থেয়ে যাইমে আংডেং আলং পেন লুনসে পি বারি রং ফার পি কি লুন লুন আর্জিলং ইকটাংলো আদুন্থু রিসো আকায় আবেন তুম কি লুন লুন আর্জু ইকসেনাং আলুন আলাম থে চিনিলো লবাংস লুন জের আলং লুনসে পো তুম কেপাজের মি দাম আলাম থে মাসাব সো চেথান ইকসেনাং আলং লিতুম কাপাজের মি দাম আলাম থে কে লাপু হেনল নিং কে হ্যাং আলাম থে নিং কে হ্যাং আবং ফু বং পি আফান চেথান থে আপ্রাং নিং কে হ্যাং আবং ফু বং পি আবং পুসিতামে আলং লি ফান্তা জয় জয় পেন আনিং হ্যাং লো লাপেন চিচি নি লো পুসি আনিং চেপারং লো লাপেন আদং তা দাম হাই হে চরজু তা হাই হে আসনসি আনিং আর লো পেন সি চিংকি উ তিতিলো তাংতে নন লবং সলুন লে আর্জেক সেনাং

লাকে আকাশবাণী দীপু জাইমেকে বাংলাকে এফএম ব্যানেলং প্যান মেগাহার্টস ফারৈসিরা তংবরা সিরক্যাপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার মোবাইল অ্যাবে লং প্যানটা কেদো আনা যায় মেঘ নাংলিতুম আর্জুলং ইজি তাংতে ননা দন্থুয়া যায় মেঘ দামিগলো না হিন্দি লামার জানালুন আংডেং লবাংস আংডেং লং প্যান আসন সন হিন্দি এলুন আর্জুক সিনাং কেচেং সি সাবারিয়া লামার জানালং আলুন আর্জুক সিনাং

হিন্দি লামার জানালুন আং দেংলং পেন আদুন্থু রপ্তা লামার জানালং আলুন আর্জুক সিনং আতিফ আসলাম কিলুন আলুন আলুন আলাম থে দরাসল লবাং সলুন আতে অটকি পিদুন বাং ইরশাদ কামিল তং তেল বাং সলুন আর্জুক সিনং

সুইটি পুয়াল আমার জানালা অলন আর জেগছে না। অরিজিৎ সিং প্যান কিলুন আলুন আলুন আলাম থে তেরে আর হুমে ট্যাংটেল বাংসলুন আর জেগছে না।

ইলামার জানালো নাং দেংলং প্যান আদুন্ধু টয়লেট এক প্রেম কথা লামার জানালো আলুন আর জুয়েকি নাং সোনু নিগম লপেন শ্রেয়া ঘোষাল আতুম কিলুন আলুন আলুন আলম থে হসমত পগলি টংতেল বংশ আলুন আর জুয়েকি নাং

লংপেন কিজুত সেলুন আর জুইক সিনং টেলর সুইফ কিলুন আলুন আলুন আলাম থে ব্যাক টু ডিসেম্বর টাংটেলা বাংসলুন আর জুইক সিনং

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাই দু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কবিরতা কিথি কে জাঙা বিরতা কে জর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরতা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন ল পাচিনি প কোদাক ল কহমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
2: লাকি আকাশবাণী দিফু তংতে নোনাদুমথু লামজে রাজাই মেক আং ডেঙ্গালং পেন থেসেরে হুল পেন হানা হু হাই

0: ভুই পেন হো অর কাছে লামা পুঠা ফিলিপ তারো পেন লামজের কে থান আর জুইক সিনাং
1: পিনি নাংলি তুম পেন কাছে থানজি আঠে কেলা হেন ল ফ্রুটস এন্ড ভিজিটেবলস ওয়েস্ট এস ইউর ফার্টিলাইজার মাতে কাপাদাত টাং আঠে সেরে লাপেন হান আ নি হাই হুই হেলো এলি তুমা হো অর কাপাদাত টাং আঠে সেরে লাপেন হান আ নি হাই হাই হেলো নাংলি তুমা ফান হো অর কেরেং মাতে বায়ো ফার্টিলাইজার ল নাংলি তুম আঠে সেরে কেঠু টাং লাপেন হান কেলেপ আহু হে হে এলং আহিলিক আলং বিবেদ রা পিঠুলোতে কেরেং এড আহ অর মাতে বায়ো ফার্টিলাইজার চেপ্লাংপ লাসি নাংলি তুম আহেম আলং কাপাদাত টাং আহরমু আংবং সনি দো লাকে গেঠু দেট আসন লাপেন কেঠু থেদেট আসন তাদো আসন আমুং কে লাহাই হেলো কেঠু দেট আসন হান আনি থেসেরে আহু কাহেনো টাং আহান কেঠু টাং আথেসেরে আনসাম হানসাম ওটি আথারাই ওটি কে মোটাং লাপেন আসন আসন আরবো আহান কেঠু দেট আসন আমুংল লাপেন আদুন্থু কে কেঠু থেদেট আসন দাদো প্লাস্টিক আবং ল্যাং অক আটিন গ্লাস ইঞ্চিন আবেং পলিথিন প্লাস্টিক লাপেন প্লাস্টিক আরি হাই হাই কে থু থে দেট আসন আমুংল লাসি নাংলি তু হেমালং কাপাদাত টাং আসন আংবং থাক থম থাক নাংজি লাকে কেঠুবক আসন কেঠু থেদেট আসন তাসাম কে এনমে আসন তাসাম কে এনমে লাকে রিসাইক্লিং মেটেরিয়ালস পুসি পুল আসন হাই হাই হেলো লাসি লাহাই থাক পেমেসি ডাস্টবিন আলং প্রেকজাম আদিম বিবেদ নাংজি ব্লু ডাস্টবিন মাতে সিনিং আসন আকিলির আর ডাস্টবিন আলং কে তাসাম মাতে রিসাইকেলেবল মেটেরিয়ালস থাকবেদ নাংজি লাপেন তাসাম কে এন থুমে আসন আংবং কে প্লাস্টিক আবং কার্ডবোর্ড কিতাব আবান নিউজ পেপার আবান ম্যাগাজিন আবান অক লাপেন আন কেথাব ই আথং কুপ হে হে হেলো তাসাম কে এন মে মাতে রিসাইকেলেবল মেটেরিয়ালস পুল লাপেন সনক থাক গ্রিন ডাস্টবিন মাতে আরবো আসন কেরেং সেং আকিলির আর ডাস্টবিন আলং কে হান আনি থেসেরে কিঠু লাপেন থেসেরে আহু কাহেনো টাং আহান কেঠু টাং আথেসেরে আনসাম হানসাম ওটি কেমো ওটি আথারাই লাপেন আসন আসন আরবো আহান কাহেনো দেট আসন আমুং আনকে আরবো কেলির আর ডাস্টবিন আলং সি থাভেট সি হো অর কেরেং পিনচং নাংপো লাপেন আদুন্থু দো থুলাং কেথম বাংলাকে রেড ডাস্টবিন পোল আকে এর আর ডাস্টবিন আলংকে হেম আলং কাপাদাত টাং আসন ল বন্তা থুথে লাপেন তাসাম তা এন থুনো নট রিসাইকেলেবল তা থাক ডাক নট লাকে থাক আসন আনকে আকে এর আর ডাস্টবিন আলং থাভেট নাংপো লাপেন এলং আদিম পি ভেট নাংজি লা গ্রিন ডাস্টবিন আলং কেথাপ ভেট আঠেসেরে কিঠু লাপেন হানা নি জংসি নাংলি এলং আহিলিক আলং হুট পেন থাপ ভেদরা পচাম এ লোটে এমেক পেন থেকলং লে আপি হাই হাই মাইক্রো অর্গেনিজিম সামথু আপি বাংপ আমুসি কেলক পেন থুয়কপ লাপেন কিঠু থে আহিন হাই হাই আনকে হিলং চারডাক লা ইংলিশ পেন গেপুকে রহিনোড্রিলাস ওয়র্ম পশিপুল লাতুম বাংসি লা কিঠু থে আহিন আনকে চোপ লা হিলং চারডাক আহি লাপেন কিঠু কে উই আংহান কে ই খেলো হো অর কেরেং বায়ো ফার্টাইলাইজার ল লাহেন লাবাংস আহ অর লে নাংলি তুমা বিড়ি লাপেন রিলং পিঠেক লোটে লংলে মেপো লাপেন কাটিকি আসন তা মেপো লাপেন কেচো পেন এ অক এপ্রানা ফান্তা মেসেন পো হো অর কেরেং পেন কেলং আলে বেনিফিটস বেনিফিটস অফ বায়ো ফার্টিলাইজার হো অর কেরেং কাপারিসিম পেন আলে কেলং কে লংলে পেমে পো কিঠু কে উই রিকচো রিকজাম পেন লংলে তা পচাম এ পো কর পেন কাসেলাম আহ অর কে এন জুমপো লাপেন ইংকি ইংকেট আদওয়াই কে এন পেন তা জকপো পাজের মি পেন হো অর কেরেং আলে কেলং আলাম চেথান পাজের মি সিনা ভার্মন মাতে এনভাইরনমেন্ট আহিন চেথান সিনা কিঠু কে উই পেনা জক

0: ramuchot po ahut pen ahut pharlep dunwoi nangji pecham e ver nangji anke kithu prabjin po lapen angnim hai hoita jumpo lansi neli nangdum pen chethansi pajutelo kardom
1: lapona por nanglitum lamjira jai mek angdeng along pen thesire le pen han ho ahu hai hui pen ho or ka selama putha philip taro pen lamjer ke than arjulong ek tanglo lamjira jai meke lapo ansi kang tonilo nanglitum jai mekar jubom laki akashwani dipu along pen tangte non adun thu asami islamar janalun angdeng along pen ason sonalun arjuk sina কেচেং সি আলোন আর জুয়েক সিনাং লকে রামধেনু লামার জানা লং আলোন জুবিনগড় লাপেন শ্রেয়া ঘোষাল তুম কিলুন আলোন আলোন আলাম থে রং দিয়া মরম লবাংস আলোন আটে অট কিপিদো নবাং যতীন শর্মা তংতে লবাংস আলোন আর জুয়েক সিনাং

আসামিজ লামার জানালুন আং দেলং পেন আদুন্থু রাম ধেনু লামার জানালং আলুন আর জুয়েক সিনা জুবলি বরুয়া লাপেন দীক্ষু আতুম কিলুন আলুন আলুন আলাম থে তুমি দিয়া হুর লবাংস আলুন আটে অটকি পিদো নাম্বাং যতীন শর্মা ট্যাংটে লবাংস আলুন আর জুয়েক সিনাং

0: ലാക്കെ ആകാശവാണി ദിപു തങ്തെ നോ നദുന്തു നിങ്ങളു ഒലാംഥെ അജയ് മേഘാങ് ദെങ്ങലോങ് പെൻ സബിന ബേപ്പി അനിങ്ങളു ഒലാംഥെ അർജുയിക് സിനാങ്
1: കാഡോം നെലിമേൻ കെ സബിന ബേപ്പി നെല്ലിറോ ഒമേൻ കെ റോംസാംഫ്രി ഗീതാശ്രം നെല്ലിക്ക് ക്ലാമ്പോ മസായങ് ദെങ്ങലക്കെ ഹോൺ കി ജെങ്ങലക്കെ হনকিয়ে হন লি হনকি কেজেংকে ইলি তুম হাকু পেন স্তামে ইলি কার্বি হাতুমকে মিঠাং হন জেং পেন সি ইলি তুম হন বান্দা পনলো লাপেন আজক সি ই মিঠাং আপিনদেং সুম্পট স্তামে থাক ই লালো লি আলে দু ইক পিক ইলি তুম এ হনকিয়ে হন বাংকে নেলি লাবাং সাই কিক্লেম পনলাকে এ নেলি মিঠাং জুংজুং নেলি নিংহাং পিক পোসি নেলি হা ক্লাস সেভেন নিং কান পেন সিলবাং সহন কে জেং কে নেলি কে চার্লি দু নেলি পে লং পেন লাসি নন আন বাং কে নেলি চিপাচর ডেট পেন নেলি নন আন নিং কান ক্রিপ হো বাক দুলো লবাং সহন কে জেং লাসি

0: nilining ki hang nei da la pinaka posi ni li aju perlu la pen hok le do dam sita me ni li labang so sai bang ge takari che odong pen si ni li dam bom pen sita me pu jeng pon bom titi aju sita me la pu son lo ni li sai ki klem pon ke la pen ni li non an bang ki ki jeng si ni li ki un e ahon sita me ador do pi a prang prang a hud bang ke ador ave a hom sita me e la pen hala su hud bang ke neli pelong ki klem dun bom hud bang ke ilina long paruhini si jeng bom seta me non ana saya bang ke neli ripen jeng bom be ilina long ke neli a hom bang ke anut ka prek a hom nang pipen pulotang ke ilina long suri please neli jeng bom seta me pu ana a hon kia hom ki jeng tang ke jor pulotang ke ilina long suri trok jeng pon bom sineli la puson sineli hem asai neli hem ka chubu che long ke neli rap dun bom neli chor phan seta me lalo la pen neli somar phan seta me hon ki jeng pen si neli ta charli anat pusta me akirap dun ke la hendo la pen asai ke ong piang bong pen sta neli ning ke dok nei ke la pina ka posi hon ki jeng bang ke ili tum suar lo tum bang ka charli pon si ki me non ki thur mi uve ki mi tum sta me la po an si neli lam theng ton pon kok lo churu lo kardo
1: Lapuana por nang litum, ningar lo alam te jaymek ang dengalong pen. Sabina bepi aningar lo alam te arjilong iktang lo. Aduntu soar lo seng tonga jaymek ang dengalong pen. Kek kasilam aputak, serdimi ing tipi lapen hudbang. Rubjili ing tipi tumang bong, chihu chipudaram jir arjuik sinang.
2: Aprang si kaduka ve radio kar jora dwan phantami nilihin pen ningkang samakardom pachiriklo pini nili tumla dak studio long sorlo tum raje chepamat lapen kachilana ponangji labangso puthaksi chingki chethan ponje phansi bori iglo labangso jay meglong chihu chipur ponji pura kacho phapona luhi alangliya men sami serdiming tipi lasia prang si choro pachiriklo alangli phan alangliya ponanga chipi pen nanga chitong dunapo
3: chorolo kardom kaduka ve hanta
2: Jeng si nang li jethan poni jima nang li ke klem bom saya putha kadukave radio kar jurat phan.
3: Neri non ke klem bom ke hempen matse makeup lai baking hai kori ri hedi. Occasionally makeup hai sita me non bia season hai ta nang li bom lo. September, October lom pen ke bia season ke cheng lo. Lasi lahai lom bang nang contact po. Kaprek tum sita me makeup han di wedding photoshoot po sita me birthday han sita me non lom ke chihung det mati di kache mat lahai ta lasi. La makeup han bang nang contact tek po makeup hai kori ri. La pen hem matse baking na hai kori ri jalo cake, cupcakes, biscuits po sita me pen sweets. Klasone di lahay order and end.
2: Kadang di tangti nang lila bangso kiklem pon ginang limen tupin si pangcheng poncheng no.
3: Ni kiklem ken 3-4 years bakit dopo.
2: Tangti nang li kuson pin si nang li ning matha pono la bangso asay klem po nang li bihek pen tong nang li ning kahang ma.
3: Che mat po bangge ni di bihek pen da ning hang o he mahala bangge mania sap sap se tami bihek pen tapo che mat ning hang der mat kuson pen ni mani ka charli dun po bangge ni avi ni mi thang pen saide non ni mani professional makeup po lepo da chokla hai makeup artist po se tami mani ni bang long ka charli dun po bani avi pen lang en ke en nang ji he ba ening tung ni mi thang mata certificate la hai mani apane di mo in future jodi ni akula chikuli po se tami he tami non mat ke ni mi thang ning hang ong mat mani po claim bom lo amat isi a por ho da hai photo So, hai chi click pon ni me thang chi mat pa hedi enge whatsapp la hai long status la hai pi pon ge nut nut maneng thek long pa ning hang po nang contact bang do do ti jal hai ama la hai pen si pu tam bom inut bahini han klem bom ka practum nang thek don long bom ning hang po enge nang contact bang do po man non pini ar nian mane son hai enge son thak thak si baking sita me la lockdown hot hem mane sob chi bon lap lo ma ti di enge aja ja chung tung la hai pusita me market hai ke sob ta close lap lo la suppose to my hem ni pai to mention mai lo hem pen mane la son hai cookie সাই বনাই নাই না পারকে যদি সেল পুলোতে মানে পু এডভার্টাইজমেন্ট বিনা হোয়াটসঅ্যাপ থেমা হেমলং মানে হোম বেক কে হাইজিন চেট পপ জল হে আমার লাই পেন স্টার্ট লো লসুত কি পুনি কুকিজ তা হপি পিনি লাই সিম্পল কে খাই তা হে বাটার কেক লাই লাই সিমার টি পো অঙ্কে মানে অর্ডার হাই না কি এন্ড ও দি টি জল হে আমার লাই পেন স্টার্ট চেট মান ক্লেম চেট ক্লেম চেট ক্লেম চেট মা লসন হলা তা মানে অর্ডার বাং বম বাং বম মানন আন বাং কি মানে অর্ডার ডু থু ও টি জল হে আমার সে নন পিনি আর হাই কে খাই অর্ডার এন্ড বম জল
2: kalandi tangti nang limo hejong ni je pon solo tuman pa mat nang iklem pon bu tangti la dak je pa mara long nang li

0: pipiason sinang li glempon lo.
1: Hairstyle da nitum kuri in par ke ka bridal makeup, party makeup la hai hedi ke photoshoot la ajhak tum ke simple subtle makeup ba everyday makeup ge non lom ke bia la hai kidun pasita me adama sar la hai kidun pasita me sowar lo te anutin da che mara nihang der po only bride chot kali ala bia kidun ji tum ta anihang der po mati la tum mata nang contact tum do bia dun ji la son son la sin ang to makeup han simple makeup pasita me di la hai lo la se a varieties pa la hai lo simple makeup to do party makeup do bridal makeup ta do engagement makeup ta do lalo mehendi do do ma didi bang function hai chi bi po la hai hutse ta me bang makeup hanang ha even mehendi lai ta toke tok to itum arling tum madama sarong ke peniu is ta me bang khai tum bang ke che tok den ma didi halata ange contact do do jalo pot la ta kuri dun dun he from me na ke dru la hai bai ni hang o ma ti ama la ta me thang pen jalo
2: kalang di tang ti lanang li lai sai ke klem ki nang li nuet si klem pon ma ma ti nang li dong nang ke cherap tu no bang pa bang pi sa mi do
1: makeup lai long by niger pi not pen bahini chera pathema ahot pen ki halloween pen ta na contact tum dok tik ma ti di non son dok mukka tang ho me hamren tang ho mane lai halloween ma ti po aja ka dim long bang ke joni e jo sang nang ko ti ta do ko ti ma ti pon ke so arlo invet travel kuri ke mane sap o me thang ta he phir hik ta do ko ti po ba che ma tha dok po se jerpi pen bahini ga cherap do he di se bangini si dam dam tija lo ke hello posita mera makeup ka kori bang ke po baking bang ne methang masin invet si klem de tija lo
2: bang di tang di lanang li pu raji jepa mara hin ke nang li bag pen mane nang li ni hang upus nang li met than pa chi pon kala tang di nang li se ke la buson ta ki en pon du ma
1: training hai ni en ipin lang en ji pu si ma tha bom he se ta me non mat ke ni en ilang na ho ta me thang pen mane ning hang mat si pu klem lo la lo
2: tang tin nang li no head jo nang li than pa chini pon nang li cake ta mi semar pu tang tin nang li kulat chu bi pon do ma ma tin nang li hem long ben semar pon lo
1: hem long ben ma se semar mar kulat a velang mane khuli ji pu ma tha ki ma tha bom se ta mi mane a planning ge dolo he en ta mi non mar ke ka li lang mane asi hem ben mat si ni li bang ke bo order hai en pon ki isi pen ma tha dam lo plote itum home bag bang si bisi hygiene ma pu si ni li ma tha dam he pipot ma market long plote ada pen bang bag tang ba tumi pen lo ma bag tang la hai ta dukok ti ma ti di a jha ga dim long bang ke se ta mi non ni li tum home bag plote advance order si en lo he like 3-4 hours ke nang ko ti ma ti di po 3-4 আর সাপ্রাং মানে অর্ডার নাং পিলো প্রতি লি ফ্রেশ বেক করি পিপো মতি লাসে হেম পেন মেশিন অন মত কি পো অর্ডার হাই এন্ড বম তি হে
2: আবাং সো সাই বাং নাং লি নুভেট সি ক্লেম পো
1: অ নি লি নি নুভেট লা হোত পেন নি বং তুম পু নাং শেরাপ দুন দুন হে পু সাইড সাইড আ কাম আন বাং কে হে মুথে আং তোন পেন লা বেকিং আইসিং করি সব মানে ডিজাইন করি পসিতা মেনে মে থাং লো
2: নাং লি পিপি আসো নো নাং লি দা কাসেলাম মতে কা বনাই পন কে নাং লি
1: আবি সিম্পল হল বার্থডে কেক মুখা তো আমি লাদা বা ফ্লেভার কাপড়ে কাপড়ে দেবো বা পিছিয়ে আমি কাপ কেক চাই এপার কে বিস্কিট চাই কুকি চাই হেদি ভেরাইটিস মেন্টু নেই চকলেট কুকিজ তহ মেন্টু নেই বাটার কুকিজ তহ তসন হেদি হাই অর্ডার এন এন
2: তেনতে লা নাং লিলা হাই কে জর্পন কে নাং লি অনলাইন সি জর্পন মা মাতে নাং লি হেমসি আনু কাপড়ে কিম তানাং হুমরি পেনসি নাং নাং বন্ডিটি
1: পু আদুং আরাই তুম বাংকে পু নাং হুমরি পো নাং আর জুপো পারে বানা কন্টেক্ট ইতি হে আকো অনলাইন দা দো নিমিথাং মানে মেকআপ পুনো লা বেকিং পুনো তা ইনস্টাগ্রাম পিছাই দো মতি দি পলা হাই লং পেন তা অর্ডার হাই বাং ওদিতি
2: লাং দি নাং দি তাং তে লাপু মেকআপ রাজি চেপা মারে হিন লা পেন তে লাপু কে কাসেলাম লাপু গিনি কোসন সং লা পড়া চিপিল
1: আহত পেন কে জাহাক লং মাই ক্যান্সেল নাং কক তিতা দো কক তি তিলো নন সন তা আহত পেন মাই অ্যাডজাস্ট দেট নাং কক লো দি মানে মিথাং কেরেং তোবার টাং দে লো মাই তিলা সে প্রফেশন কি চুজ লো পনন মত কে এন কে নন সন মেকআপ ফর এক্সাম্পল লাইক পেন আপ মেকআপ তা দো নাং কন্টাক্ট এন কে বেকিং তা দো পলোতে হে বেকিং কেক অর্ডার লাই দো পলোতে হল বাং আদা বসন সি নেই আনার লো টাইম কে অ্যাডভান্স পেন চিপা ক্লিয়ার লা পেতি মাই তিদি পো লা আজো পেন বেক লা পো মানে আইসিং করি পো ফ্রিজ লং বি পিকক পো বাং আর্লি মর্নিং নাং এন পো কেক দম বাং কে নেক্সট ডে মানে মেকআপ লেদাম নেই পুসিত আমি বার জুই দিতি জালো লাসন সি মানে অ্যাডজাস্ট পনো আহত পেন কে আজ মেগিয়াং লং দে ও স্যাং লং লিপিন পিন দা দুদো হে নিউ ইয়ার হুট পুসিত আমি নিউ ইয়ার হুট কে লা নিউ ইয়ার কেক লাহাই অর্ডার দো ও তিতি মাতি পলা হাই হুট বাং কে চে পাকস তো দে নাকো কতি লয়ে জুপাং থাং দা হুট পেন স্যাং লং লেদা তিতি আথে মা হুট পেন কে আজ ওয়ান দা অর্ডার নাকে এন্টুম দুকো তিমাতি রেডিমেড দো মা পুসিত মেহেদি পলাসন ও মানে চে পাদুক নাকো লজো
2: তাংতে ইলি তুম তামি থেকলং কি দো হরমু কেক লাই কে আনু তিন তামি আনি হ্যাং তাংতে লানন সন ফুড ফেস্ট হাও মাতি লাসন রঙা জি লং লাপসন তামি নাং লিব সেল মারুন দুন মাতে পাকলাং পন সন দলুমা
1: ও বাতাই সিবি কে বিদুন লো সামার কার্নিভাল প্রোগ্রাম বিবি মাতি দি আরবরটাম লং হে ফার্স্ট হুট মায়ং সেকেন্ড টাইম লাতুম কি বি হুট মায়ং নে হে সামার কার্নিভাল লং তাই তুমা খুলা চু বিদুন লো মানে ওয়ান ডে হানচট মাতি প্রোগ্রাম বাং কে ড্রামা লাহাই বন ও সোমার তুম হেদি পলা সহুত বি কে বিদুন লো পেনাং সেলিং দলো লাসহুত তা হেদি লাসহুত বাং কে ড্রিঙ্কস লাহাই তা ভ্যারাইটিস পিদুন লো হে এন্ড তা মে মনি তুম পেনাং আনিং হ্যাং লো মানে রিভিউ চেলং

0: রহে মানে আনিং দক উলু পূজা থে পত নিং চারং লো
1: কানাঙ্গি নাংলি লাহে সাই গ্লেম গিয়ে মোনাংলি প্রাং বুস্তামি ননসন কুলা চুবি পেন আনসু সে পাপ্রাং পন ধুজি লাপসন নাংলি নিং গে হ্যাং মাতে আকে মাং লাপসন দোমা
0: দো কালাং লাহা প্লেনিং বাং কে দোলো লাসি মাথা পনলো হে মুনিং মুনিং সিলম সেতামে ইসি কুলাত খুলি থেক পুতে খুলি পন পোবসি মাথায় মাথা পনলো
1: কানাঙ্গি তাকে লানন মেয়াদ নাংলি চেথান পন নাংলি সরলো তোমার দামে মাত পন পো তাকে সরলো ফান্দে নাংলি মাত পন চট মামাদি সুপিন সু তোমার দামে নাংলি মাত পন দিদি লাও
0: শুটিং লাহাই লং বাংকে সোপিন সো তুমতা দোলো আর যাহাকে ব্যান্ড তুম বসে তা মে বাগেসেমান কে মানে শোনলো অ্যালবাম লাহাই হান বসে তা মে সোয়ারলো সোপিন সো তুমহান তা পামাত নাং জিহুত বাই পামাত লো ইভেন আদা মাসার হুট বসে তা মেহেদি সোপিন সো তুমহান তা ব্রাইট গ্রুম বোট হান তা মানে যাহা দিম লং পাই পামাত নাং কক তি আসি বোতা নি তুম করি কে করি
1: চোর পারল নাং লি ক্লার ডাক পে ধান বাচি নি পনা পন তাং তে নন মালমি তিলি তুম তামি থেক পন রং পেনাং আন সোলু তুম সামি কিচে পাং ই মতে চপা মারা হিন বাঙ্কে পাপ্রাং দুন ওলো লা পেন তামি কুলাত সামি দো পার পিক দো দি তাং তে লাবাং সো কি বি পেন কো আনালি লং পন তাপ সো পথা নাং লি ধান পনি কিচি মা
0: লা বাঙ্কে নি তো এক্সাক্ট কি পুথেক থে দেল সেটা মে লালো মানে গভর্নমেন্ট জব তহ লাহাই ফান চহং কক পেনতে মানে মেথাং যদি পার্সোনাল তানাং ট্যালেন্ট দো দি লাহাই বাই নি কে হ্যাং দো পোতে ক্ল্যাম্পন বম লো পোলোতে লাসো হরমু কে প্র্যাকটিক্যাল হরমু বিনাক মাতি দি কাছে পামাত বা পেনি মানে পামাত হরমু বাঙ্কে নাং মানে ক আনমা কে ক্ল্যাম ক আনমা নাং প্র্যাকটিস লানসি মানে লাসো হরমু কে আফ্লো লং দামজি মা দিদি কাই স্মুথ জি আকাম ছিপাদুক লো পোলোতে মানে আলে বাঙ্কে ডাক দোকে দো লাসো হিন দায়দি কাছে পামা দাহিন পুসি তামে হে নাংলি মানে কে চেং কে আসাপ ও কে ইনভেস্ট নাং কক পথেমা আ প্রোডাক্ট সাই পুসি তামে কে নাম আংতন পেন্ডোলাপ নাংজি ইংকি এই সিহিনিয়ে স্টেপ পেন কে চক দে জি আসন গে কালি মাতি দি আংকে স্কিন ইরেং ফান্তা মাথা পনাং কক দি সেন্সিটিভ ও মাতি মাহাং কে পল হাই হানসি তামে আ প্রোডাক্টস কে নাম কে নন লম কে প্রোডাক্টস আই আদর সো পল লা স্টার্টিং বাং আসাপ ও ইনভেস্টমেন্ট বাং মতে দা কাসাপ ও খরচা দাম কে দাম জি হে সিতা মে লা ওয়ান টাইম নাং ইনভেস্ট করি এলো প্লতি ইসি এ প্রোডাক্ট আপেনাং আনার জি দিং নাং দুন মাতি সো পেনাং আনামুনি থান নাং পামাত কে পামাত লং পদাক পেন মানে আ প্রফিট ব্যাংক কে চেবাং জুই জি পদ পেনাং আন আ প্রফিট কে দো কে দো লা সো ফেল হিন তা যদি কে ক্লেম নিং হাং তুম দো পুতে ক্লেম সি মানে চেপা দুঃখ চা নাং পোহে কে চেং আং কো কে ক্লেম কন্টিনিউস ভয় চেপা অ্যাক্টিভ ভয় পুলাতে প্রফিট কে দো লো লাসো হিন তা
1: কালাং দি তাং তে লা নন নাং দি সুপথাক থান বুন জি মা সোলো তুম কে চেপা মাত দি কোনা কে নাং সট লো দামাসার পেন কাপ্রেক দি দামাসার পুফানচত কালি
0: কালি কালাং
1: কাপ্রেক সি জামি কোনা কে নাং সদো তা সুপথাং নাং দি থান পনি জি মা ক্লাডাক পেন
0: নীলি পুদাম জি পু বাংকে নোম লোম কে নুতিন মাতা কাছে মাত কে নিং হাং দেয় তুম দোবা নিং হাং হি তুম সে তুমি আজাহা তুমকে পু পুজে ছলো ছে মাদা রে দিতি বাল পুসি দামে হেদি বাট নাংলি লিপস্টিক লেছি চটন কাজল লেছি চন লাতাই সি মেকআপ লো মাতি দি ইনডাইরেক্টলি পেন পুদাম এলো প্লোতে সো লালো মানে কাছে মাত কে নাং সট পুয়ান কি কালি পুসে তামে নিং হ্যাং প্লোতে লাকে ছেপা মাত নয় মাজকতা কে খাং দু নিয়ালাম আবেলো লাকি নিং কে হ্যাং লো মাতি দি তামে নলো মাকে আদামাসার লো লাহাই বাংকে কে পামাত আজাহা কাদিম গেনাং সট পু বাংকে ফটোশুট লাহাই করি হুট পুসি তামে নাংলি লাইফ লং কে বাতাই সিভেট জিয়া দাম সার করি জিকে দি বারে বারে গে করি রেলো মাতি প লালো লা বাতাই সিভেট কা করি কে ইন ফিউচার সে তা মেমোরিজ ইলি গে ফটো লং সে চেলাং সট পু মাতি পলা কা চেলাং দা চেলাং মে সেনিং তুং আজাহাক তুম বাংকে আর ড্রিম বেডিং তা দো দো পলা সি মানে কে মাত আহিন বাং তা কেনাং ই কেনাং সট লো মানে ইসি লা পেন তা গ্লো ওয়াং ই প ফটো চেলাং ডেলি চেলাং মে সেন প লালো হে আকো নাং লা সর নি সে স্পেশাল দি পুসি চে মাথা পমতি দি পতে নাং স্পেশাল দি পতে নাং মেথা হান তা স্পেশাল চেলাং তুং বা প্র্যাকচার চেলাং তুং আর নিবাং সিভেট আর জে কে কোয়ানসি চেলাং পমতি সো লা সোয়ার নি বাংকে আসাপ ও নাং মেথাং বিউটি এনহ্যান্স চ্যাট লো প্লোতে চেলাং টা চেলাং মেসেন পো লা কালি যে টোটালি আ ফেস মাসি চেঞ্জ ফ্যাক নাং জি বুফান কালি সিতা মেকআপ ইজ অল অ্যাবাউট এনহ্যান্সিং ইয়োর ওন বিউটি সো লালো হে আলাম বাংকে লাসি কালাং লো মেকআপ তা করি তা হেংনু নি ফলো
1: নন নিলি ইসি এলাম থেনার জুপন ধুলাং কাদুকা বিস আমি লাবাং সোলাম চিনি পনিং তুং ও লা সোলো তুম কাছে মা হেদি পকলিনা পুস্তামি ওতে লাহাই চিক আচিক লোজনবাং লা সো কাছে কুড়ি পন কিনাং সদমা
0: লাকে ডিপেন্ডস অন স্কিন টাইপ লো আনুতিন স্কিন টাইপ সি কা ফ্রেগমা দিদি প যদি মানে স্কিন বাঙ্গে রাফ ও মানে চিকিয়ার কে পিন লো বলতে লাবাঙ্গে কালাং মান্থলি পুতা কালি লাগে উইকলি ইয়াং বং হেদি উইক পেনে ভয় কে ক্লিন আপ কে করি দেয় সিকে মে সেটা মে যদি নাং স্কিন আন প্রবলেম আবে থাং কিবা বে পলতে ওয়ান মান্থ লং একবার মা বাতাহিনি দি বাতাইসি মা বাতাহিনি লে করি চত আন্দা চক হে সেটা মে করি ভে আর জি কেনাং সটে কালি ক্লিন আপ ফেশিয়াল বহাই বাঙ্গে হে সেটা মে লা হেম বাং রেগুলার স্কিন কেয়ার বাঙ্গে কেনা স নেকি পুদাম জিপু বাঙ্গে হ্যাঁ ইংপার কে নন লম বাঙ্গে লা মুনি তুম কসন ল কচেরে রে জয়নি পেন লা স্কিন

0: মানে তোমাকে হেভি নিহা হে পলতে নলম কে অপশন দো লাইক ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ইউজ ফাউন্ডেশন পলতে বিবি ক্রিম লাহাইতা দো কে সানস্ক্রিন লং মাসি সাপোর্ট টিন্টেড অন ফাউন্ডেশন মিক্স দো দো হেদি সানস্ক্রিন লং মাসি এসপিএফ কে দো সো লাতা মে ইউজ মে লালো রাখি নিহাং উপর লহে মেথাং সিম্পল সি নাং এন কাং তুং মা মতে সাপো হেভি সি নাং করি কাং তুং মা লালো
1: কালাইন্দি চরো পারল তাই লাই ইলি তোম চেপামা ফাউন্ডেশন লাই ইলি মেহাং লঙ্ কাছি হি হাই কি আনি ভ্যাং লগাই পেন পেনি কেন হোক দুই মাই
0: ফাউন্ডেশন হরমুকে হোল্ডে চিবি সিতামে লবান থাং থেলো বাট আজু মানে হেম সে লথেমা হোল্ডে নাং হং কেদাম জি পুসি অবভিয়াসলি মেকআপ কে ইচ্ছে করি পন বোমাতে দি পলা ফাউন্ডেশন ছিল গায় পেন হং দাম লোপতে কানে দাগ ডাস্ট পলিউশন মেহাং লং নাকি বন্ধ জি লাসি লাসো হরমু বাংকে কাসেলেট মাত হেম নংলে রক পুমান মেকজাং লত ফুবাং কি ক্লেম ক্রেডেট সে কে মেপি পট মা লসন ক্লেম লোপতে লাকে স্কিন প্রবলেম নং পিবেক পো লাসি উন আন কে মানে যদি চেমাত লেনিং হ্যাং বুঝে তা মেমো পে নিলকি পু আসন হেদি স্কিন কেয়ার ইম্পর্টেন্ট ও বিফোর মেকআপ তো স্কিন কেয়ার ইম্পর্টেন্ট ওলো এন আজো মেগিয়াং ইয়েফ্রাং তো স্কিন কেয়ার কে ইম্পর্টেন্ট ওলো আজো হেম নং ছেলে এড জংহে সেলেট সেটা মে মেকজাং যে ফ্রাং বাংকে লা এম হ্যাং বাং চিংমুর পা মেকা লা কো আন মা ফেস লং মেকআপ কচি করি এদি লসো হরমু বাংকে চি রিমুভ পা মেকা সি আনসি মেকজাং সি কে মে চালো এনকে এমহাং যদি ফেস ওয়াশ করি আলোপলতে নাংলি হেভি এমহাং ময়শ্চারাইজার চিহিং তুং তেপসে তামে বেসিক টোনার মা সিরাম সে তামে লাইট হেদি লা এমহাং লং চিহি না বথেমা এমহাং চি মোর এট কে স্কিন ড্রাই উত্তি মাতি চিভুং ক্রেক নাং না তি হেদি লাহাই পেন তা এয়ারটা দো এ অঙ্কো পেন মানে রিঙ্কলস লাহাই হে দোদাপ ওপো লাসো পাশি মানে উন আন কে মেকজাং জে ফ্রাং মানে এমহাং ফান ফেস ওয়াশ করি পা মেকআপ ইভেন নাং মেকআপ লে করি রি পেনলে হং দাম বসে তামে হেদি আজো বাঙ্গে কাইতা মেকিয়াং এ ফ্রাং কে সিঙ্গাপুর হুসি স্কিন কে কাইতা মানে রিনিউ তিলো মাতি দি আজো রিল্যাক্স পো মাতি মেকে যাং হল সপসে উন আন কে মানে আজো মেকে আং ইয়া ফ্রাম বাই মহাং চিং মোর পামি ক্রিম সেম চিবেত পামি পেনসে সাং নাং পো ইন পারকে নাং লসো ডিফারেন্স ই থেক লং জি লাইক উইক অর টু উইকস থ্রি উইকস সাং বং হে কন্টিনিউয়াস মানে লসো ফার্স্ট স্টেপ ফলো করি প্লোতে ই মেথাং স্কিন মাতা হেদি সফট চেট মাতি ইসি আ গ্লো চে থেক লং জি মেথাং পেন মাছি হে লাকে দসে ই মেথাং কো আন মা চে কেয়ার লো স্কিন বাংকে লালো
1: তাংতে নাংলি মহেদ জং চিথান নাংলি জিরপি পেন সাংলি তুমি চেরা পন বো তাংতে লাবাং সো সাই কিবু নাংলি জিরপি পেন নাংলি তুম কোসন সি নাংলি তুম পাং চেং পন চেং নো
0: প্লেনিং অবে ইন তুম দা ক্লেম জি পো বা লা পেন তা কচিলাং পিক পুতা কালি আমাত আলাং টানিং হাং ও লসন আলাং দা দুন দুন পুনিলি তা চিন নে এংগে আলাং টান তা নিং হাং ও নে তানি নিং হাং ও আমাত তন মানে ওয়ান্স ইন এ ব্লু মুন লই তুম দা চে টং টং মানে এংগে লসন হুত মানে চেথান জাত ল হে আলাং টানি হাং ও নে তানি হাং ও পমা তাই সি মানে থ্রি ইয়ার্স নে ফোর ইয়ার্স নে ফ্রাংলাম ল হে বাং মেহেন্দি মানে আলাং ফান কন্টেক্ট করে যা ল হে আমার আলাং বাংকে মেহেন্দি পতে আজাত কিছু পন নং জি পুকে লাকে আবেলো বাং সে সপ্তাহ হরমু তা নাম লাপ নি তেং জাস্ট দাম লক পো ড্রো দাম লক চলো সেটা মে কে কষ্ট বাংকে কাং খুব নাং লক কামাতি দি এ মই সলাপ ইচ্ছে থক সলাপ ইতি কে আচি চি চি চি পতক থিবা ডিজাইন মানে হেভি মেহেন্দি ডিজাইন পতে লাগে পর্ণাং পিক থ্রি ফোর ফাইভ আওয়ার্স দা এন্ডেড ইট লাসিয়ালাং দা ইনোভেট লো পুলোতে উন এদে জি পুমা নিহানাং কন্টেক্ট জালো মানে হানাং কন্টেক্ট ল আমানে তা চক পুজাল হে ফ্রি পর্ণাং দুন পপলো মা দুঞ্জাত লো আমার লাপেন সে পাংচেং ই লো অঙ্কে বাহিনী ক্লেম রা পেলো আপর এন ওয়ে দেট অসন লো মাতি বোথ সাইড আরি হি হি বাহিনী চে রাই বেত লো অঙ্কে কে ক্লেম দা নন ফোর আওয়ার্স নাই আদিম নং দা টু আওয়ার্স এন চট লসন তি লো মাতি দি অঙ্কে কাম কষ্ট অং বং তা বাহিনী আদা জয় চে তি মাসি লসন সে ক্লেম বম মানন বাংকে বাহিনী সি চেরাপ জাত লো মানে অঙ্কে নন লা মেকআপ হান পেনি পুসে তা মে তো মানে প্রোডাক্টস আন তা বাহিনী সি ফিফটি ফিফটি মানে হে আহর মুহাই তা চে নাম তা ইনভেস্টমেন্ট লং দা বাহিনী করি জাত লো চেরাপ পেন
1: কালাংলি তাংতে লামামি আনিং হাং উ তুম সন নাংলি তুম হানাং কন্টেক্ট জি পুতাংতে গোসন বিন সাংলি থানাং কন্টেক্ট বো
0: লানি তুম ইনস্টাগ্রাম পেজ কাছে পি দো লাদাক মাসি আজহাক তুমাকে প মেসেজ নাং বিপিল হে মতে দাক মাসি কন্টেক্ট নম্বর হয় হোট পেন কে বাং নাং হাং পো চি শেয়ার পো লাদাক পেন সে বাং নাং কন্টেক্ট দিতিল ক আজহাক তুমাকে লাচি চিনি আর ট্রু পেন হেদি ইতুম কন্টেক্ট নম্বর নাং এন পো অঙ্কে নাং কন্টেক্ট দিতি জাতলো
1: তাংতে এলা মোপেন জনাংলি পু শুটিং লং সামি নাংলি দুন দিদি পু তাংতে হালা ডাকে নাংলি বিপিয়াসন সি ক্লেম পোনা ডাকে
0: তাকতলা লোন তো মানলা মেকআপ হানসে শুটিং লং তনাং হ্যাং হ্যাং পো হ্যাঁ কে আলা দা কে আসিন না তেং লো মানে ধান কে কে প্ল্যাং ও আর লুকস তে ক্রিয়েট নাইং পুতা দো পো মানে তাহান কে কি দুঃখ হয় জিনসো মে মে আর যে তা বোনায় নিং বলা লালো মানে কাম বাং কে হ্যাঁ পো নি তোমায় মেকআপ দুন পো পার কে বা হোল ডে শুটিং লা ব্রেক কে দোয়ালিং আকো রি টাচ আপ করি দুন থুবাই নাং পো হেদি পো আসোদ বাং কে হেলা দুন বয় কাম লং কে তুম বাং কে
1: লুবিং সামি নাং লি তুমায়
0: দুন পো কালাং
1: তাংতে নন সনাংলি তুম জেরপি পেন ছিলাং রা পেট পেন নাংলি তুম লাহাই সাইকাংলি তুম ক্লেম পনো তাংতে লাসু কে ক্লেম মাং বং লং পেন সামি নাংলি তুম পিনি কি দু কি সুং পিনি কা তোরা লা পসন্ত মি চি টং পন লং নমা
0: নন মাত কি লা পুমাত কে আবেলা মুথে আহত পেন লালো বাহিনী তা সোয়ার লো বিনাক বত কেচেরাপ বয় ফেত তাহেদি পর আহত পেন হেলোউইন আদিম

লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বিয়েটার জৈথা কেথানবাং নীলি বন্তিটি মুপি ইংডেং নের কেপ কেপ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স ডে কাতালন পঞ্জিয়া ফান আংবং আর নিশি কেদুয়াহু ডেট কাপ্রে কাপ্রে আংকাং আসনসি আসাম লংতা কাতালন আফান চিসি চেদাং পনলু গুয়াহাটী খানাপাড়া ভেটেনারি কলেজ কাপাথুয়াক লামলং রাইকম আসংজা লাপেনপাড়া মিলিটারি আজওয়ান আতমা পারেড আফান সিকি কেক্লেম পন পেটাং পনলু আর্নিবাং কানবাং আসনসি নন আদিহুতা স্টেট গভর্নমেন্ট আহিন পেন খানাপাড়া আলং ইন্ডিপেন্ডেন্স ডে কাতালন পি পেডোপনপো চিফ মিনিষ্টার ড হিমন্ত বিশ্ব শর্মা সি পাই পাই নি ফাই ক্রিপ হ আদা পরফাই সিরকেপ আহু ইন্ডিপেন্ডেন্স ডি ডেট আলামা ইংথুরপনপো লাপেন্ডার আফি চিফ মিনিষ্টার পেন রাইকম লাপেন পারামিলিটারি আতুম কার্ডম ডেংপনপো নন আদিহু খানাপাড়া ইন্ডিপেন্ডেন্স

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিয়েটার জেগ থাকে থানাবাং নিলি বন্টি টিমুপি ইংডেং নের কেপ কেপ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স ডে কাতালন পঞ্জিয়া ফান আংবং আর নিশি কিদু আহু ডেট কাপ্রে কাপ্রেক আংকাং আসনসি আসাম লংতা কাতালন আফান চিসিক চেদাং পনলু গুয়াহাটি খানাপাড়া ভেটেনারি কলেজ কাপাথুয়াক লামলং রাইকম আসং জালা পেনপাড়া মিলিটারি আজওয়ান আতমা পারেড আফান সেকি কেক্লেম পন পেটাং পনলু আর্নিবাং কানবাং আসনসি নন আদিহুতা স্টেট গভর্নমেন্ট আহিন পেন খানাপাড়া আলং ইন্ডিপেন্ডেন্স ডে কাতালন পি পেডোপনপো চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সি পাই পাই নি ফাই ক্রিপ হ আদা পরফাই সিরকেপ আহু ইন্ডিপেন্ডেন্স ডি ডেট আলামা ইংথুরপনপো লাপেন্ডার আফি চিফ মিনিষ্টার পেন রাইকম লাপেনমার প্যারামিলিটারি আতুম কার্ডম ডেংপনপো নন আদিহু খানাপাড়া ইন্ডিপেন্ডেন্স ডি কাতালন পন আসাই আলং আসাম পুলিশ বীরাঙ্গানা সি আর পি এফ এস এস বি সি আই এস এফ বি এস এফ জি আর পি এন সি সি লাপেন ডগ স্কুয়েড জগজা ইংকয়রা ফ আসং আতুম চেপাতি দুনপো ত্রিপুরা রাইকম আসং পেন ইসি হামফাং আতুমতা পেরেড আলং চেতং দুঞ্জি পাতুমি আর্নিকাং সাম আসাম পুলিশ আকেহয় হরমিত সিং সি খানাপাড়া কাপাথুয়াকলাম আলং দামসি কিসি কেদাং লাং হুমরি দামলু লাপেন আলাংলি হর ঘর তিরঙ্গা অভিযান কাপিচুন পঞ্জি আফান কাদু কবি আফানতা চফা পনলু ওয়েস্ট কার্বি আংলং আহাওয়ার আসাম মেঘালয়া জাপেক জাহয় আলং আসাম পুলিশ আতুম ইন্ডিপেন্ডেন্ট ডে আপর আহুদ সলুক সদা কেখাং পন আফান কেনাং সদা কেংকাম ডেং পনলু জাপেক জাহয় রংকা হুমরি ঘন্টাইং কয়দা প্লিটা কেতন গেলাঙ্গা লকত সলুক সদা কেদুমিমি আদি মালং কেতন গেলাং পার্সি পনলু আপার আসাম আলং কেপ্লাংপন লাংকেথি আসাই আলং সিকা সুরি করো ঋষি সোসিয়াটাঙ্কা নাহক পনলু পুসি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পচাতাক পনলু দিসপুর আলং পাতুমি কাপি দোপন বীরতা পাংডাক আমে আলং শিবসাগর চৰাইদেউ যোরহাট লাপেন গোলাঘাট আহাওয়ার লাংকেথি আলং কানাহক লাপেন সরকার কেডেং পনাকেং কাম আলাম পাচাতাক পঞ্চি চিফ মিনিষ্টার কানিং জি শিবসাগর লাপেন চৰাইদেউ আফানাকিমি আর্জি পেন কিকিম পঞ্জি পু কামাথা আলামতা পাচাতাক পনলু আলাংলি কানিংজি স্টেট গভর্নমেন্ট আহিন পেন লাংকেথি আহুদ কানাহক দুন কেথেনাই নেপালি খুঁটি মাজগাঁও বামুনপুখুরি কমলাবস্তি আংকাং পেন কানাহক দুন নাই আরাদা তুমফান আর্জি কেডিং ও আবার সাই আজক পেন কেরা পঞ্জি আফান মাথা মুন্থি পনলু চেলং চাইনং কানাহক কেথে দুং আংকাং আলং চুলাং কাপেলং আসেন্টার কাপেমান পন আফান মাথা পনলু পুতা আলাংলি ডক্টর শর্মা নিংজি কাপেজক লাপেন কেরাব অভিযান আংকাং পেন লাংকেথে আলং কানাহক দুন হাওয়ার প্লি পেন ফাইসুরি ট্রক কেবরা প্লিরা ফারুনের কেবরা সির কেপ কেবরাই সি আহেম তুন আতুম ফান সিকা সুরি ক্রেপ হপ হপ আজির পনসি সিকা করোর সির কেপ কেবরা ট্রক সি রা লাখ থং কেবরা প্লি আতাঙ্কা পেছন পন টাংলো লাপেনাপারা হাওয়ার প্লি পেন লাখ প্লি আহেম তুন আতুম ফান পাই পাই নি ফাই ইসি অরুণোদয় আতাঙ্কা সিকা সুরিহিনি রা ফারু ফ পে বাদ পনসি পাজির পনলো পুচি মিনিষ্টার পেছা টাকলো লাংকে থেকে পেনাং চিংথুর লো সেটা হাওয়ার ট্রক সি মালম ননপুডা লা আন চিংথুর বীরতা লং পন পেলাং লাংকেথে আলং ননপু আন বাং ফারুই সিরা প্লি আতুম আপ্রাণ দাম তাংলু ইন্ডিয়ান বটর হামফাং পেন বীরতা কাপাচাতাক পন আটেং আর্নি সি সি আংবং আর্নি সি নিনি আংবং গুয়াহাটি রংসুপি লাপেন আদুঙারাই আংকাং আলং আরবি লাপেন সিনিং কাকুরুং দোতাহাই এস ডি আর এফ হামফাং পেন বটর লামথের আনাত লাংপনসি গুয়াহাটি রংসুপি আরাত আতুম ফান আকেনাং সট কাচেরি পঞ্জি আফান চফা পনলু প্রেসিডেন্ট সাংপি দ্রৌপদী মুরমু পিনি দিল্লি সায়েন্স ভবন আলং কাপি দোপন কাচেতং আলং বাং ফারুই সিরা ক্রিপ হনসেরে বাং আতুম ফান সুরিহিনী রাইং কয়রা প্লি লাপেনিং কয়রা ফ দিহিনা নিংকান সঙ্গীত নাটক একাডেমি আনং এ লাপেন ফেলোশিপ পি পাজির পনলু নং এ কেলং আলং স্টেট পেন বাং ফ হনসেরে আতুম দু হনসেরে বাং প্রেমা উজা বরগায়ন লাপেন কথক আহিন বিপুল চন্দ্র দা সুরিহিনী রাইং কয়রা প্লি আফান একাডেমি আনং এ ডেং পনলু লাসনসি সুরিহিনী রাইং কয়রা ফ আনিংকান আফান সত্রিয় কেকান বাং ফিমল্লিকা কন্দলি সত্রিয় সঙ্গীত মাতে কেকান বাং ভাস্কর জ্যোতি উজা লাপেন চেপারজান বাং ফি চেতনা দাস একাডেমি আনং ই আফান ইংবাই পনলু নন আদিহু ডেট পেন বাং ট্রক্সি আফান ফেলোশিপ একাডেমি রত্ন পাজির পনলু বীরতা পানসি কাঙ্কা নিকলো

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি এংডেং আলং নীলি বন্তি তিমুং পি কাদো গাভিয়া ফান্ডা কার্ডং পাজিরসি কার্বি এংডেং পথ ডাং পন্থল পিনিকে পাই পাই নিফাই ক্রি কেথম থেমানানি কার্বি এংডেং গেবাং মিডিয়াম ওয়ে পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা তবরা ফ কিলোহার্স পেন ফারু টক্স রেং করা সির কেবলা পেন মেগাহার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হেনল পিনিকে থেমানানি আপৎসি পিনি লুনাং দেং আলং পেন লুনবারী মাংদেং পেন আপ্রাংসি আলুঞ্জির আর্জেক সনাং কিলুঞ্জি মনসিং লিখি আলুনালামথি হেমফু কেপ্লাং আলুন

0: লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু লুণবাৰী মাংডেঙালং পেন মনসিং লেকথে কিলুন হেম্ফু কিপ্লাঙালুন আৰ্জুলং টাংলো আদন্তু আলুঞ্জি আৰ্জু জিয়াফ্ৰাম পিনিয়া চাৰলামথে আৰ্জুক সেনাং পিনিয়া চাৰলামথে চৰিচি জলং মান্থু আলাংপং ক্লেম ৰক পেন কিফুনাং লামথে কিমান মান্থুলে চজি ফুলতে আফ্ৰাংকে অকৰি নাংজি লাঙা অক লাংপং আৰু থাপলতে মান্থু মানপু আনকে চলংপৌ কিপুদামকে জাত আহৰমুটা পালংজি পুলতি আফ্ৰাংকে চিপাদুক নাংজি লাপেন মানিয়াবাং থাং আচন আবিবিতা ক্লেমৰক আমান এচন আকি চুং ফুলক আহুত কিপুদাম আলামথি পিনিয়া চালামথি লাপান হেনল লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কার্বিং ডেঙ্গে বাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা টকবরা ফ কিলো হার্স পেন ফারু টকসিরা ইংকর সির ক্যাবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টকবরা ট্রক হ্যান্ডল
1: পিরথে হাচে দেত পেন ইলিতুম ওসো আচে তেকে রট

লাংহেলো এ প্রাণ লাংহেলো এ চিঠি লাসি লাং পাচে হো দেট্রি কিজুনা লাং আর্নি ওয়াং তা মিনিট ফ পেন মিনিট ক্যাপ আন আপর পার ক্লক পে মেরা পুথত পাংসাম থুয়ানসি লাংজু নাইজে লাংকা পেসো ই আকে তিলি মাতে আফুলে আলং আমাতসি পাংসাম নাইজে কাপ্রে কাফুলে আলং জংসি লাং পে জয় থু পুলোতাংতে লাবাং সোয়া লাং চে হো থু দে তাহাই দংকল আপেন লাংটুক আকুং আরায়ালং লাং পাচি তিবক লং লে নাজে জংসি লাংচি তিবক দো পুলোতাংতে লাবাং সোয়াদিম লং ব্লিচিং পাউডার মাতে আদুক রিক প্যান তাই নাইজে নিঞ্চি বিক থা কিজুন আলাং কি বি আলাং বং মাতে আফুলে কাইকে তা দিব্যের নাইজে লাং কাচু এনা হুতা ইরি প্যান চিফুবক নাংনে আবে কেদিন কেথন তাং আহার লুং আসন প্যানসি লাং চোসক নাইজে

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু উঠত লুণবাড়ী মাংডেং আলং পেন ফুলমতি তেরণপি গিলুন তুয়া এ আলুন আর্জিক সেনায়।

0: put na en po kasi check ng hin ke kar click ka phejo long ta charap lok mi nong ha
1: tirona ke hai ka ji than ja lam bang du pik puthot ne li a sap thuna roi thulang ante e tum mo pa na li ta than beng beng lo e tum la ada ma sar alam ji rong nak ni nan than dang lo la bang so phim tum lang dam le putang te ha monit e asang tet ke jut ana hura bang ke chomrong mai chomrong so ko se voi hura bang ke hala bang so hut aputhak ma sap su check hin ben ka chera balam ji ro puthak sap to than ji ma
0: তো নালো মহেত নিলি সাপসু জংনাম লল সলাম বাং ইলি তুম লাদাক ইনু তামনি রা পুম ডাক পেন হারং গাং সাপান কি পন হেম পেন হারং গাং সাপান কি পালি রক কে চেক ইং হিন পেন বিনং ল আথে চেক সি আথেং জন পুসি পু পঞ্জি ইলি তুম চার চং পঞ্জি আকু বাংকে লসন তাহাই আফ্রাং ইনু তা ফি নু চেক রং রাক পন লক সি পন সা নন আদিন কাই নাঙ্গা চেলার আপরন বাংকে লাপাংকে চেলাং নো ডাক পুসি ইলি তুম রাতা পাশন থেকে কিম্পন দোলা সার কুসন থেকে পমান পন পন বাং ফ্লি কিচার চং পন ফান বাং স দোলা সার কু সেমার সে ইলি তুম পন ইজি হালা রঙ্গাং সামান পন লাদাকটা লালো লাপেন মুপেন নিলি কে থান পন কে জং পন লা আকেং কে থুম পু আ ওং তুম বেগ নিং লতা হালা আমে কিচি আবাং ফু আ ওং তুমসি আকেং থুম লং চট জি লাপেন কে হালা আসের আলং পুহিতা মে মো সক পাম পারলিন হুত আন্তা হালা সোলং সি পু ইংকাই দেগাং চম জি পেন আসান কে চক মতে আন পাচেরাপ আর্নি আন্তা লাসি চেক ইং পেন কে চেরাপ দু লাপেন কে ইসি নিলি হালা সক পাম পারলি না হুত হিতামে আকু এন থু নাং কক পিপস এ নাং কক মা হালা সো বাং কে ইলি তু কুপুল হক কি ইরপ ইসি কে সয় আ চেক আং তাক পদ ইরপ কপিল মালা বাং এ পুহ লাসো আমেন দুই গ্লাং বানজার ইলি তুম লা নন তা বানজার কে কানপিনি পাক লাং ক্লাং তা বানজার বাংকে ইলি তুম হালা দেখলা চেক সয়প ডাকসি আলন পিপ আং তাক পেন পু কাদো কাবে আবলন কসম সে দজতমা কাদো কাবে লান্তা লাকে হালা সক পাম পারলি না হুদিলি তুম কে এন লাহাই আপানজার কে দাদা চেক ইংহিন মেহেন দলো লাহে চেক ইংহিন আবে পুলো দাংতে কার বি আরন বারি মালং কে ইলি তুম চকলি মু পুদামুন এ এন বেক নিং লাপেন কে জারাপ থে দুং বিন নং পুসে নিলি পুজে
1: মে পিক আলাম জিরলো এ তরন খাই তা নোনা কাই লং সে তুম লাং দাম লে পুতাংতে চেক ইং হিন পেন ইলে তুম খাই লং কাচে রাপ লাপেন কে ইলে তুম চুকি চকা মলং লাপেন কে নোনা কাই হু পাংবাটা মি পুলো তাংতে মোপেন কে সই কে রেড আপুঠা গং সে চেক ইং হিন পন জে প্লাং ঠেক লে পুতাংতে ই তুম আজু তাং পেন ইলে তুম কে রেং জে ফান মতে হালা বিপান বিজন কে থেকা তুম আলাং লি তুম কে আফ্রাং ইলে তুম চেং চেং পেন সি লা ইলে তুম আজু তাং লং সে চেক ইং হিন কাচারাপ লক লো পট আলাং তুম সে লা বিপান বিজন কে থেক বা মে আমি তুম বা আলা আমা আমা ফো তুম সে চেক ইং হিন পেন লাপন সে আলন বোলন পিপন ঠেক পেন কে সয় কেরা আলন বিপন ঠেক নন কাহ আলাং তুম কে রেং দুই আর জাং টাং জি পু আলাম থেনালি মা সাপসো জং আমি মা
0: আ হক আলাম লল বাং জাং এংকার জুমে পেক লল লা সলাম আকে নাং সট আথে নন পর হুত মুনি তুম আসি তিনটা লাইফ আকাই লাপেন ইকোনমিক চেরাপ লক সিদু আথে মা ইসি এক্সাম্পল নিলি নাংথানিক পো কার্বি তুম পেন নিলি লা নাং নিলাং কার জুয়া আরঙা জে লং লাহে চেং লাসো চেং কুম্বাং পুনয় কাপড়ে কাপড়ে কা চেং দো চেং কুম্বাং তে নিলি জিরু পইনু মুম্বাই পেন সিনাং কা হাং লো নাং থন বেক থাপু লাসি নিলি লাসো চেং কুম্বাং হিনি এচর থি নিলি মুম্বাই লো দন থুলো লাসি হালা দাক বাংকে ইসি ইনস্ট্রুমেন্ট আছন জাতু
2: লাপন অপর নালি তু মন্ডল তেরন লাপেন প্রদীপ রং ফারাং বং জি হচি পুরা লাম জি রাজলং তাং লো বাংসো জি হচি পুদাং দেং আপরাং দা কাপাসিতাক পন লো পিনিগা পর্যক ইং লসে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেনাল পানি কাং তো দেখল পেনামলে পুঠত অপরত ইং পেন চিতং থাকমি কুরবাং থুক।

লাকে আকাশবাণী ডিফু স্টুডিও আঘুরি নন আর্নিগং সাম্পর ভাই প্লিরা মিনি থমকেপ আপর চকসি যাই বেগনাকার জুদুন কে দো আন আরারাফা নীলি সাংপি চারনি বেপি আর্নিকাং সামা কারডম নাকপা জিরিকল কারডম জাইমে কেবেং লাকে এফ এম বে নালং ফারেসি রা টক বররা সুরকেপ মেগা হার চাপে নাংলি তুম লাবাং সো জাইমে নিউজ অন এয়ার অ্যাপ আলং পেনসিটামি আরজু লং ইকজি ননাদুন্থু জাইমে আরজু ইকল না পিনি ডিমাসা লুনবারিম আংদেং আলং আপ্রাংসি পারুল বর্মন কিলুন রায়

কার্বি লুনবারিম হাচাকে কান আলুন আর জুদেট পেনন আদুন্থু বংকে প্ল্যাং আলুন আর জুইগলনা বংকে প্ল্যাং আলুন আপুথা সাপসো লামজির ঠান্ডা মিক্সিনা কার্বি আরন আজু ট্যাং আতেংকে পেনাং আনাসাই মতে আকাম আলং হরবং আবেতে চকচে কেচারহি কেচারহে চুজুন চকু আদামাসার লাপেন কার্কলি কফেজো আহুত সিতামি হরবংকে কেনাং সত আহরমু হরবংকে প্ল্যাংলুন লাপেন আপরম ননপুতা কার্বিয়াং বং চেধান বং লাপেন লাবংকে প্ল্যাং আপরম আলুন লুন্দেপ আনসি হরবং আর নাম পুনাংজি আরন্দ লাভাংস আবংকে প্ল্যাং আলু নন ইলিতম আর জুইক সিনা।

0: lake akashwani difu non adun thu chai mek ang deng along lamjir pai arjuik thulona senkan ki ming tipi pen flood awareness mate langkethe hot koson si kaching rai nei ma labangso puthak lamjir ke than arjuik sina
1: pininili flood mate langit he puthak lamjer ke thanja phansi bor ilo india long tami kapre kapre ga hin aning kanwang tami langit hepen kisung penangan dolu pusi chinipon langit hepen hem rit lo charli a hem to war ke hing no munir apran antami kedam sondo labangso a langit hebang ilitum khang thep uni bonsita ইলিতম কাছি সিক মেক কাছি রক টক পেন ইলিতম লাপুসনা পর আহুত কসন সি কাছিং রাইডন পেন কেডোদুন থেক জিমা লাবাংলে ইলিতম চিনিপনা ফ্লাট মাতে ল্যাং কে থেপু কি পুদাম লকি কাইকে কে ক্রেং ক্লং আদিম ল্যাং নাংকাং লুম আফানসি কি পুদাম লাসো ল্যাং কে থে লকি ল্যাং রয়া কুং পেন ল্যাং নাংকাং ব্যাক আরবি কে থে পেন ড্রেন আলং পেন ল্যাং কাং ব্যাক ল্যাংকে তিং আদেম পেন ল্যাংকে তং ফুন লাহেয়া জকসি ল্যাং আবং কাংলুম দখ ল্যাংকে থি মুনিরা ফান কাফির মিমি আবিয়াসন বন্থা ল্যাং আঝোর পেন হেম রিত গাড়ি মোটর থিং পিয়াংতন কেফাং হো যা কংদো তাংতি নন ইলিতুম কপিয়া থি সি ল্যাংকে থি কে দোকমা লাবাং আংতন পেন চেথান পন্থুনা ল্যাংকে থি লাকি

natural mati amit hang pen la pen muniratum ajok penta langke thia bang do the eso na the laki arni ki ding afan arvi ki the pen longle tami langkang sip lap un e pen ajok lang abang kang bak la puson la pen langroi langjeng alang tami nanging bak pen longle kang dai adim abang langkang lum tami do ikok arvi ki the pen langroi tami lang bak pen adung arong ahidi antami langkang lum la puson ta do আহুত পেন আর্ভি কে থে পারপিক আজক মেন মেন লং নাং কে থে প্লুট লসন তামি দু লাসি লাসন হেলো আকা ফেরে মে মে নাই আহুত আথে মেন মেন পেন আজক মনিরাতুম কাচেতেরেক টং ঠিক থে আসন দুক আদুন থু লাকে লং গে তেং আদেম মাতে আকোরা হাই মেন মেন পেন হিং নু দাক মা লং টং ফুনলে পুতে লং রয়া বেড় লাপেন লং রয়া কুং কে দোয়া তুমা ফান লং কাং লুম পেন পেনাঙানো কে সুং চে টং ঠেক আদুন থু লাকে ড্রেন মাতে লং নরং কাছে তেং প্রিং আজক ড্রেন কাছে লাম পামি মিয়াজক রং সুপিয়া লম তামি লং কাংলুম লাসন দুক এসন লাগে থেং পি কি থুম কাংলুম পেনা জক তামি লাং ইং লুম থেক আথে থেং পিয়া ব্যাং পেনাঙান আরভিয়া লাং ইং সিপ পুসি চিনি দাম লাসো পেন লং লে লং আন আরভিয়া লাং কেলিয়া ব্যাং জুম চ্যাট পেন লাং কাং বাকা ব্যাং আভিপু বন তামি মুনিরা তুম থেং পি কি থুম খেফাং হু পেন আজক আরভি আলং আবং লংলে আলং ক্লো পেন আরভি থেলোতে লংলে দা কাং সেব লাপ উন এ পেন আজক লং কাং লুম লা পুসন চেমান দে তাংতে ননিলি তুম লং কাং লুম পেন আজক আকিসুং আলামলে পুথ চেথান পন্না লং কাং লুম পেন হামফাং আফান পেনাঙান আকিসুং ওয়ান থে এসন লাকি মুনিরা প্রান্সিতা কেদাম লা পুসন তাদো লং আজুর কেতান হুত মুনিরা তুম কার্জুজে কেমাথা ক্রাং পেন লং কে পারা ফান কে বর ইবু পেন লং কে জাং পেন আপ্রান কেদাম লা পুসন তাদো আদুন থু লাকি হেম রিট স্কুল হসপিটাল দলং তোয়ার লাপেন অফিস বিল্ডিং লাহাই তামি কেন হক দুন তাদুক লং গে থেপেন সক মাতি চুটিকিয়াসন অন তামি লং কাংলুম তামি দোলো লাপেন হেম চপাং রিং চাইনং চেলং তামি কি দো কে সিক সাক পেন আপ্রান কেদাম লাহাই সে তামি দোলো আদুন থু লাকি লং গে থেপেন কাপড়ে কাপড়ে আকে সো তামি ইংদাং থে জংদামি লং পেন কাছলং আকে সো কলেরা টাইফয়েড ডায়রিয়া মাতি এপকাংসির হেপাটাইটিস লাহাই সিতামি কেলং আংরিং থেতান আথে লাসনা পরহুত কিজুনা লাং তামি কাং থির থি কি মেমে দুক লাপেন কিছু আসন কেলং কাদুরে তামি দুক এসন লাকি টাঙ্কা হিন মাটি হামফাং আফান তামি ইকোনমিক লস দুক আথে হেম রিট বিল্ডিং হাই কেহিং নোপেন কাছে সেলাম থু আফান পেনাঙানা টাঙ্কা সিতামি দামচি লাপেন বিজনেস কেকলে মাতুম সিতামি হরমু হরতার কানা হক পেন বিজনেস কাছে লুট লাসন দু আদুন থু লাগে লং কে থে পেন মুনি দাতুম কে মাথা কিসুং সেতামি দুকক থে আথে লং কে থে আহুত আহেম আরিত কানো হক আদোনারাপ আপ্রান কেদাম লাসন তামি দো লাসি লাসো কে ফোপেন কে মাথা ইট আজ কে মাথা কিসুং আকিসু দুকক তাদো লাপেন লং কে থে পেন লংলে কাংলেম থেং পি থেং প্রাং কি পুর লং কে তের হাবিরা পিয়াতুম আন্তামি কাসিক সাক দুই কক তাংতে নুন পুথত ইলিতুম কসন পেন সি কাছেরে মেঘজিমা লাসো পুথাক চেথানথুনা ইলিতুম লাহায়াসন খ্যাং উন ই পুবই ফিৎ দা ইলিতুম আফান থিদুং আকেসুং আকান হক পেন কাছেপা জগ আফান ইলিতুম ক্লেম দাম পামিয়া ব্যাং কেনাংসন এসন লাকি থিং পিয়া ব্যাং থুম থেরা কি ইয়া ব্যাং কেনাংসন আদুন থু লাঙানরং মাতি ড্রিন তামি কাইকি লং ক্রি পেন আজাদ পাছে তেংলং ইক এদেট নাংজি লাসো পেন তোবার আলম লং কাং ব্যাক পেন লং কাং লুম আবং আবে ইকপ লং কাং লুম বেড়াজু আবং হেম মাতি বিল্ডিং লাহাই আবং কিম ইক এদেট নাংজি আদুন থু লাকে লং রয়া কুং আকোরা আবং সেলাম পামি নাংজি লাপেন লং ইং লুম উন ইচিৎসি ঠিক নাংজি আদুন থু লাকি আরভিয়া লং আবং কি দু কেপাং পেন মাতি রেইন ওয়াটার হারভেস্টিং আবং ক্লেম ইকমি লাপেন আকেতে রাবুন হাইতামি ড্রেন লং রয় লংজিং কেনেল আলং ওয়ার ইক জাম জে দেট নাংজি আথি লাসো কেবার জাম পেন লং লং কিলিয়া হর কাছে তেং পেন লং কাংলুম দু ইক থে তাংতে নন পুথত লং কে থে হুট কুপিসি ইলিতুম ক্লেম নাংজিমা চিনি পনসেনা জংসি লং কাংলুম আবং নাংবাদ বোম লিপুটে আকাং তুয়া দিমান কাছে তেরে গাবং পাপ্রাবদুন ইক নাংজি লং গে থে আক্রং আবং দাম ইক এডেট নাংজি আথি লং কাংলুম লাপ আজক আলিং আড্রিন মা আকেরে আসন মা কারেন আসন হাই চেচার চেপেন ইলিতুম আকিসুং ফলক তাথে লাপেন গাড়ি মটর তামি পাদাম ইক এডেট নাংজি আথি লং আজর পেন গাড়ি মটর লং কে পন দেট আংরিং তামি দু লাপেন তোয়ার চেচার চেপেন নানি কেজাং দাম লুট লাপুসন তামি আংরিং থেতান আদুন থু লাকি লং রয়া কুং লাপেন দোলং আসন আলং দু ইক এডেট নাংজি আথি লং গে থে পেন মেন মেন কেহিং নু দাক আংরিং থেতান এসন লাকে কারেন আসন পেন চেপাহি লু নাংজি লাপেন নানি কারেন

0: ই কাছি বেং কারেনার চক কেক্রেপ দৌলি পুটি টং সিকট পেন বেরটাপালি নংজি লাপেন সো অপর হুদ ল্যাংগে জু নবাং ছেড়ে বেগ নংজি ছেলাং বেগ নংজি আথি ল্যাংগে তেয়ার পেন কেসু ছলং আংরিং থেতা নন পুথত ইলি তুম ল্যাংগে থে এট পেন আফি কপি সি কে ক্লেম পো নংজি মা পুথাকলে চেথানথুনা ল্যাং থেপ এট পেন ইলি তুম এহেম ছিলুট লে প্রাং নানি কাছিং হাং কাহিং নুদু আবি আবং ল্যাং পাতি নি পামি পেনসি হেম সামি লুট নংজি কারেন কাহিং নো গ্যাস কি লিক দো আবি ল্যাং পামি পেনসি হেম ছিদো নংজি উসুমারাতুম তামি ল্যাংবুং ল্যাংকে তেরা লং পদং পাজুই লং রিদেট নংজি আথি লাসুয়া ল্যাংলং কেসু পি লাপেন কাপ্রেক ফেরে মিমিয়াসন দোকক থেক আদুন্থু কেজু নালাং তামি আবং আলাং লাপেন কেপাসো ট্যাং আলাং সি জুন নংজি কেমেন উই কেমেন থু আহান আহান হাই তামি ওয়ার এট পেন চেপাং থের নংজি ইডি তামি চারসাম নংজি হেম আলু আংটন চেপাং থের পামি নংজি কেসু কি উন ই কেদু আতুম তামি টংসিকট সি ছেলাং আহেম পালি নংজি লাপেন কেনাং সট ডকুমেন্ট হাই কেহিং নোদো পুসেতামি গভর্নমেন্ট কেরাপ মা সরকার কেরাপ এন পেন পুথত সেলাম থুইকমি লাসি কিজুৎসি কাপাচিনি লাকি ইলিতুম লাহাই পেন কাচিং রাইজি আফান ল্যাং গে থে আংরিং দো লিপুটি চেরক টক পেন সিকাই কে তামি দু নংজি কেদো কেদাম ছেলাং নংজি কেনাং সট ডকুমেন্টস আবং এলং ওয়েট কে বি ওয়েট আবং চেসিক নংজি লাপেন রাতাতুম সিতামি ল্যাং গে থে পেন কেসুং কে ফোয়া রাতাতুম আফান কাপড়ে কাপড়ে আসাই পেন রাব দুনমি লকে মাতনি আবং কেচু আসন কে পাজের দুন ল্যাং কে মি কিপি দুন লাহাই সামি ক্লেম্পন মি লাপেন সি পিনি নিলি ফ্লাট মাতি ল্যাং কে থেয়া পথাক লামচের কে থান কাংতন পনে ক্লো কার্ড
1: রাজু মোবাইল এরা
2: আরে বাইদো ব্যাংকর নম্বর লাগে রিফান্ড অহাই নাই
3: পাই গলো এতিয়াই কল করো বাইদো
1: নম্বর পরীক্ষা নকরাক প্রবঞ্চকে প্রায় ব্যাংকর ভুয়া ওয়েবসাইট আর জাল নম্বরের সঙ্গে পয়সার কারণে ঠকবাজি করে
2: সঠিক নম্বর
1: ব্যাংকর অফিসিয়াল ওয়েবসাইট বা কার্ডত
2: আপনি তো বসাই দিলে বাইদ
1: কামর পড়া নয়
4: আর বি আই এ কয়
1: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসাই রাখে
5: সেংকান কিমি ইংটিপি পেন ল্যাংকেথে লাপেন ল্যাংকেথে আহুত কপুসন সি কচিং রাইনাঙি মা লাবাং সো আপুথাক লামজির কে থানার জুই লং তাংল লাকে আকাশবাণী দিফু নন আদুন্থু আজাই মেঘ আংদেং আলং কিষানবাণী আজাই মেঘ ইংদেং থ্রক আসামিস আলাম পেন নন ইলিতুম আর জুইক সিনা

নানা দন্থু আর জু একটু সিনে হিন্দি আলামার জান হেড স্টোরি আলং পেন আলুন কেলাপু হেনল তুম মেরে হো লাবাংসো লুন কিলো না বাংলাকে জবিন নটিয়াল লাপেন অমৃতা সিং।

লাকে আকাশবাণী তিফু জাইমেক এবং লাকে এফএম ব্যানালং ফারসির টক বর আসর কে মেঘাহার সাপেন আলি তুম লবাং সো জাইমেক নিউজ অন এয়ার অ্যাপ আলং আর জুলং ইকচি নন আদুন্থু জাইমেক আং দেং আলং কার্বি ডেটলং রিচিং হন আলুন আর জুই গ্লো নাং আপ্রাং সি মোহন সিং বি লাপেন আলাংলি আরিয়া সাং হো আতুম কিলুন চিকো চেকিমোজি নাংফান পিনি স্যামসন সিং ইংটিপু লবাং সো আলুন আর জুই ইকসেনা

0: phutar lokar jontu avi achichi do hadak jongsi aningkan pen itum ke cho pene nonson athu hormu punon ba aningkan pen hadak laso athu keche teng bom laso joine la avi keche lenglong leda joine itum hidilong le lang teng dun petson thaksi hadak I phutar loklong ta laso avi keche lenglong jongsi laso avi bong achichi long teng dun pet polote itum a phutar loklong ta kereng a piang se nerve cells polola heke laso nerve cells si itum phutar lokar lo do pola hai tumke akai mata oxygen lapen sugar ke kenang sot latum kereng ji phan lasi laso sugar pen oxygen ke kona pen si ke long lo laso sugar pen oxygen ke long ke aka prek pen kalilo lake laso avi bong pen jundu avi ki dam dam ladak pen si sugar pen oxygen laso avi bong pen si ke dam dam lo lale long bom lo pote itum iputar lok nerve cells tumta kai keta reng bom po akam cheklemun bom sita jongsi laso avi bong arlo lahe athu akeheng no athu ta do akemi athu buta do lase akeheng no athu tumbang nai pa siksak ton ton ke laso akeheng no athu tum jongsi hadak aningkan chingpeng bomlo polote laso pot block dun check blockes polo laso pot hala avi ke cheleng atobar block dun check bo enke laso oxygen pen laso sugar tuntun itum nerve cells mane iputar logar lo ke do kereng apitum long lide ta joini lakel latum injury po laso injury a join aduk do po laso aduk ke do a joini si stroke man po lasi pudam erlo polote stroke akeso ke jatni do isi a jat banke nitum munit avia pressure ki ong ong a joini si laso avia bong a chichi ve iputar log long avia size ma si a chichi ve nitum ka prek iri long punon ekeng long punon pute avi assess nang tum thek long po jundu akilir jundu itum avi ar thok ta pupu laso avi bong la achi chi vel I phutar lok long bangke sita eri ekeng lailom ge the tan tan handak laso size ki bihe ka joini asapo avi ki pressure ke bad ba avi latum checha kone det lasi a pressure pa thu olo polote laso avi abong achi chi tum phukdak po laso phukdak ka joini avi si ekdom li plan po I phutar lok arlo laso a phutar lok avi ki li plan na joini itum eche theke chena dim মুনিত কে ইফুটার লক হেলো জমা ইসি হেডকোয়ার্টার মানে সেন্টার জনসি লিলাম কিনিং জি পুনন ইরি কি পাকলেম পুনন একেং কে দাম পুনন ফুটবল কি টুর পুনন লাম কিচিং কি পুনন ইফুগেন্স কি কন্ট্রোল আংসে তেমা লাসপতসি হাদাক জংসি আভি ফুক ডাকলো বলতে জংসি ইরি কি পাকলেম আদিম বা লাম কিনিং জি আদিম লং মাসি আভি ফুক লাসো আদিমসি আভি কি ফুক দো বলতে লাকে হাদাক স্ট্রোক মান দেত পো লাসো পট আ পেশেন্ট বাংকে পিপল পিলো বিসেব লাং ফকে লাম নিং জি থেকে দেত পো বা আরি চিরুং উনি দেত পো আকেং চে জোর উনি দেত পো বা আসে আবিদত পো বা আলাম কি কেলাই লাসন দো কক্ত থেক আর সে স্ট্রোক হল তনক থাকলো জংসি ইতুম লাম মুনির লাম কিনিং জিয়া দিম বা ইরিয়ে কিং চিরিং কিচিরুং দিম হার ডাক্তার সি জংসি ব্লক ডুন দে বলতে লাকে হাডাক স্ট্রোক মান ডুন দে পো
1: প্রেসার স্ট্রোক আকেসো চলং লো বলতে কোসন পেন সিয়াং থেক চলং পো ডক্টর
0: স্ট্রোক পো আকেসো কোসন সি ইতুম কিচিনি জিমা বা লতা ইসি অ্যাওয়ারনেস আং দেং লো লতা লাসো আং থেক কোসন কিচিনি মা লাকে পুচেথান নামে তে আং থেক কে দোপিক সিতাম ইলি জেথান দাম বলতে কমন জুনটু ইতুম কে থেক লং বেয়ার বা মুনি ইতুম হসপিটাল অং কে বাং বেয়ার কে অনসন আদাব আজো মেক জাং পো আজো মেক জাং পো বা আদাব আ মেক প্রাং ফেদ বা আদাব বাংকে থুরুনি দে বা লং বেন থুর থেক থে দে বা লাসন পেনা তুনা তে তন্দি তোবি আজো মেক জাং বা মা আদাব বাংকে আর ই চি রুঙুনি দে ইহিনাত আইদার আর এটা থেক আর বিটা থেক ইহিয়ানাত আরি চিরুঙুন দেয়াত বা আর এ আরি চিরুঙুন দেয়াত বা আর এ একেং চিরুঙুন দেয়াত লাইসি লো ইসি সিমটম লাতা লালো লাপেন আদুন থু আকো পেনাঙান তুম তো যে লাম বাং লাম কে লাই রেট লাম কিনিং জি বাং ফ্লুয়েন্সি পো লাসো কে লাই রেট লাসো লাম কে লাই ডক টি বা লাম কিনিং জি হু লাং কি জুন হুত ইহি আসাইড পেন লাং নাং বুরে টি বা আমেক চে বনন দেয়াত আমেক চিং পুনে দেয়াত বা লাম কিনিং জি হুত আংটুর হিনাত কেক ফাক লাদাই সিয়াং থেক লো মেমেন ক্রেপফিত থেক লাসো ক্রেপফিত হুত আনিং কে ভ্যাংটা দুটা থেক আফুং পং সো রে তা থেক লাইটা স্ট্রোক আং থেক লো বা আজাক তুমি আফুয়ার টিং রে তা দুটা থেক আফুং পং সো রে তা দুটা থেক লাদা ইসি স্ট্রোক আং থেক লো বা আজো একদম আনিং ওয়াং রে পো একদম লা চেক কেং হো হক দেট পের লাতা মে ইসি স্ট্রোক আ সিমটম লো জংসি লাহাই মানে তুমি জংসি আং থেক ছিলং তে মেন মেন আরি চিরুং নে দে বা নাংলি পিনে গ্লাস কে অজি পু বা ইসি হরমু রুং জি পু মেন মেন তুমি আং কোকে থাং থে নন মেন মেন উইকনেস তো কক মানে চিরুং নে দে নাংলি আ পাওয়ার বাং কম হেক লাপু পুলোতে নাংলি তুমি চিনি নাং পো যে স্ট্রোক কালাংটা থাক বা লাসন লন থডা কিছু দৌ লাং সিতামে স্ট্রোক নাতা ইসি মাথা দাম নাং পো লাপেন জংসি পেশেন্ট মা আর্টা কে দোতাং থা 40 প্লাস ল লাপেন আদুন থু জংসি প্রেসার কে দোতাং সুগার গা কিছু কে লং টাং বা আপ্রাং হার্ট অ্যাটাক লাহে কে লং টাং পুলোতে লাহায়াং থেকলে চে লং পুলোতে স্ট্রোক পুসি মাথা দামসি সে কে ছেলাং হেম লং টং সেকট পেন দাম নাং পো
1: টাং তেলা প্রেসার স্ট্রোক কে সু কু পিসি কে চোনাং জি মা লাপেন টি কে চোনাং নে মা লাপেন টি কু পিসি কে ক্লেম নাং জি মা কে ক্লেম নাং নে মা নাং লি থানিক জি মা
0: ইসি বাংকে পুদামে

0: te modifiable risk factor pulo laso modifiable risk factor pulo te nang lage nang liari deng si dolo je lahai a hormone li claim kli pulo te stroke kelong ji a chance ke nililong avelo ba stroke kelong ji a chance bang combo lalo lasi modifiable risk factor la bang ke nang li reading long dolo sita non modifiable risk factor pulo laso non modifiable risk factor bang ke lage nang li reading long ave lamang nang li long pop ta thai jong hile chere sita long pop ta thai la bang lo lage non modifiable pulo ta modifiable risk factor bang le tum che thanda ba prang nang modifiable risk factor মানে তুমি থান টান লোদে লাগে নাং রিডিং লং তো লাই হর মুখ ল্যাম লো বলতে নাং স্ট্রোক লং দেয়ার পর লাই হর মুখ ল্যাম লো বলতে স্ট্রোক কে লং ইয়া চান্স বাং নাং লি লং থে টান দলো লাসি লাই হর মুখ লাসা নাম্বার ওয়ান বাং এ তুম স্ট্রোক ফানি সি রিক্স থে টান কে সিগারেট কে মং সিগারেট কে মং মানে দুমা কে মং বিড়ি কে মং লাহাই কে ইসি রিক্স ফ্যাক্টর লাহে লাই জং সি ক্ল্যাম পলতে নাং লি স্ট্রোক লাপেন স্ট্রোক ডেট কে লিলো হার্ট অ্যাটেক টা কে লং ইয়া চান্স দপিক লো ইনক্লুডিং লাংস মাতা পাহিং নুই ফান চান্স দপিক লো পেনাং আন স্ট্যাটিস্টিক্স মা স্টাডি বাং কিতাব লং হাকে তক টেং সি নিজে পন লো যে সিগারেট কে মং তুম বা দুমা বিড়ি কে মং তুম লং আফাই লং বাংকে স্ট্রোক কে লং আফাই বাং দপিক বুসি থেক পন লং লো লাসন আক থাকসি হর কি জুন তামি জং সি এক্সেস জুন টে লাপেন লিমিট পেন জুন জি পলতে লাতা ইসি আর রিক্স ফ্যাক্টর লো স্ট্রোক কে লং লাপেন আরো ইসি জং সি নি তুম পেনাগান তুমি তুম থেক পন লং ফাস্ট ফুড চোর টিটি লাপেন জাংথু কে বান পেন কে টুন আহান পুমেন চেং লক স্ট্রিট ফুড লাহাই নি তুম পেনাগান তুম কিছু নিং হ্যাং পিং আথুনে লাহাই কিছু মেন মেন তামি কিছু কে টং হুট তামি লাহাই কে মেন মেন টুন প চকলেট টিটি আছে ফাস্ট ফুড সেটা লাহাই পেনাগান বাটাই বাটাই কিতু না জয়নি জাংথু আ বান প আসো জাংথু আ বানা জয়নি সি মপেনি তুমি থান বম স্ট্রোক লং আ ভি বং লং লাহাই জমা বম প বা লাহাই চেপেং পেন বম প লাসি মুয়াফি আ ভি বং লং ব্লক লুন চেক প স্ট্রোক পমান প লাসি লাহাই কে নাং লিমো আবি টেস্ট বটে কোলেস্টেরল কে অং বা আথু কে অং বলো বুঝি লাসি লাভা কে নাং লি রে দেং দো জং সি নাং লি লাহাই কে চোর মু হং কে চোর মু বা স্ট্রিট ফুড ফাস্ট ফুড আথু দো পিক পিক হর মু লাহাই কে চো জং সি নাং লি পাং আর চা বলতে স্ট্রোক কে লং ইয়া চান্স তবে নাং লি আ চান্স কমবো আৰু ইচি জং সি নাং লি কাই কে মাতা ফিজিক্যাল এক্টিভিটি কবে নন কে লি থেক বন লং দো ডাক 100 মিটার ডিস্টেন্স অন কে দামি ফান্তাই লি বাইক সি চিহম পঞ্জি এই গাড়ি সি চ এক পঞ্জি আপ্রাং আকাই কে সাইকেল পেন দামজি বাইকিং পেন দামজি নন তে বিল্ডিং পেন কার লুজু দামে ফার্স্ট ফ্লোর পান দামে ইল তুম লিভ সি তরলু পন্থুলা বা এক্সারসাইজ কবে কাই মাত চো প মেক জাং প দো প লাপা না থু হরমু চো প অজ লাহাই পেন জি তামে ইসি রিক্স ফ্যাক্টর লো স্ট্রোক এলং জি পান লাসে কাই তাই তুম ইং ই কাম বাং ক্লেম নাই এক্সারসাইজ নাংছি লাপেন জংসি ডাক ক্লেম লাহাই পড়বে তামি আদাম দাব মর্নিং ওয়াক পুনন জগিং পুনন লাহাই ইসি পাদৌ পনাংছি জংসি নাংলি হাই প্রেসার দো বলতে লাথা ইসি আরিক্স ফ্যাক্টর লো স্ট্রোক আথে মোবেন চেথান বম লো ইসি স্ট্রোক বাংকে তুম হাই প্রেসার মানে আভি প্রেসার কিয়ং অং পসিকে লং নি তুম লাসি লাসো হাই প্রেসার কে দো তুমকে কাইটা রিক্স দোলো স্ট্রোক ফানকে লাসি তুম প্রেসার দোবাই আপরটেং চুনাংছি প্রেসার কোসং সি পাবা বি হান ইংটি কে বাই চুনাং নে লাহাই আসার পাপর পোপেন চেং লক ফেলো আহান লং অক বিয়ক ফাগ অক লাহাই তামি কিছু পাজুম দুন চেট নাংজি লাহাই পুলো তুমি তুম প্রেসার বাং কন্ট্রোল লং সিদো পো লাপেন প্রেসার কন্ট্রোল লো নর্মেল লং সিদো পুলো নাংলি হাই প্রেসার জয়নি কে লং আস্ট্রক বাং কে নাংলি লং লেদের জি আ চান্সি কে অং লো নালো এসি কে লাপেন ডায়াবেটিস সুগার কিন্তু তুম সিদামে লতুম তা সুগার কন্ট্রোল লং চিবি পো নাংজি সো লাহাই কে মডিফাইবল রিক্স ফ্যাক্টর রং বং লো লাপেন নন মডিফাইবল রিক্স ফ্যাক্টর যদি নাং লি রিডিং লং আবি লাহাই যদি নিলি নন নাং থান পন মডিফাইবল রিক্স ফ্যাক্টর পো লাহাই সিগারেট মং মে আজাদ মং মে সিতামে লাহাই ক্লেম দে তা পিসামে স্ট্রোক লং লে দে জি পুকে পুনে লাহাই কে চুয়া জয় নি পেন বাং লাহাই বা এলি কাই মাছি মেক জাং ভে আজাদ কাম চে পাদুক দে আজাদ যে ইং ইচে পাং ভিয়া কাম লাহাই ক্লেম কে দে পেন বাং এ স্ট্রোক লং ইয়া চান্স পাং কে টপিক লো সিতামে জং সি লাহাই লে ক্লেম বিয়ার সিতামে স্ট্রোক লং দে 100% পু বাং কে কালি তবে লাহাই জয়নি বাংকে নাং লং লেদ পো সেটা আথে মানে নন মডিফাইবল রিক্স ফ্যাক্টর পু বাং ইসি দক নন মডিফাইবল রিক্স ফ্যাক্টর লং বাংকে ইসি পয়েন্ট বাংকে নাং লি আরটা কোয়ান মা আরটা কে দো লান লো নাং লি স্ট্রোক কেসো কে লং ইয়া চান্স তা দো আরটা কি জুম তুম বাংকে কে লান চান্স দো এ তা আরটা নাং পাত বম লোতে আ চান্স দো লো লাপেন ইসি জেনেটিক জং সি নাং লি আ ভি লং লে জং সি লাসন প্রবলেম দো পুতালা তা লং দা থেক বা নাং লি আ জং সি পো পাই মানে আপনার স্ট্রোক কে লং টাং মানে হার্ট কেসো কে দো টাং পোলোতে নাং লি লাতা স্ট্রোক মান তা থেক লং তা থেক লাতা যো লাহাই বাংকে লি রিডিং লং আবি লাহাই বাংকে ইতুম আরো রে কুপিনে হিতামে ইতুম লা বাংকে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর পোলো লাসে সেটা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বাং ইতুম চেলার উন পছি ইতুম মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বাংসি আবি সি হনাক বাংসি ইতুম লাং দাম পনাং পো হলা বাংসি কিচিরে ইফান বড় ইনাং পো
1: স্ট্রোক কে সো লং লো পোলোতে কোসন পেনসি কাচে পামি ইপো
0: স্ট্রোক জং সি টিপ কে লং লো পোলোতে লাবাংকে নাং লি মোপেন চেথান বম সনসি আং থেক কে লং লোতে নাং লি দং সেকত পেন সি সে কিছে লাং হেম লং দাম নাং সে কিছে লাং হেম লং কে দাম পেন নাং লি সে লাং বাং তুম মানে ডক্টর তুম আমি ফান প্রেসার নাং লাং বাং চেক ইক পো সুগার দো

0: চেক ইকবো যং সে প্রেসার নর্মাল বলতে প্রেসার হাই প্রেসার স্ট্রোক টা থেক বা আর ইসি যারা স্ট্রোক তো আথু কি অং দাগে ব্লকেজ বলো লাসো আর স্ট্রোক টা মানটা থেক লাসি লাকে কোসন সি কিছিনি পো লাকে মেন মেন পো পেশেন্ট ফানকে লাং চপেন কে চিনি নি লাসো ফানকে লাই ফানকে তুম কে পাটিনি জি ফানকে হেতুম সিটি স্ক্যান পো মেশিন দু লাসো সিটি স্ক্যান ক্লেম নাং জি লাসো সিটি স্ক্যান ও ইফু তার লক লংসি সো সিটি স্ক্যান মানে সিটি ব্রেন মানে সিটি স্ক্যান ক্লেম পো লাদাক মসি তুম চিনি দম্পো যে কলসো স্ট্রোক বাংমা জংসি আবি গে যা মানে প্রেসার কেউ অং জনি আবি চিংহাং ফুন বাং বলতে আবি বং চিংহাং ফুন লোতে লাবাংকে এতুম হেমোরেজিক স্ট্রোক বলো আর ইসে যারা স্ট্রোক বাং জংসি লাভাংকে সিটি স্ক্যান তাই তুম চেচারছে লাকে নিনি বাকা ফিসি নিতুম জংসি লাংদা সিটি স্ক্যান আকো নিনি বাকা ফি লাংদাম থু বলো তাই তুম হলা সসি চেচারজি সিতা নালে সিটি স্ক্যান নাম্বার ক্লাম্প নিতুম লেস প্রেসার কে অং জনি বা আবি চিংহাং ফুন না স্ট্রোক বাংকা লাংকা লিগে হাদাক নিতুম চিনি পনপ লাপেন মেন মেন কে ইন্ডিয়া জি আকে সোতা কালি স্ট্রোক কে স্ট্রোক কে লাগে মেজি মেমে কে লাগে নাংলি হোডাক লা সিটি স্ক্যান কে ক্লেম লং কোয়ানসি আভি কেচে থাইমা কোয়ানসি আভি আভি বং চিংহাং ফুনসি কোয়ানসি আভি কেচে থাইমা কোঠেকসি আভি কেচে থাই দোমা কলসোয়া ডিমসি আভি কেচে থাইমা লাপেন নাংলি হসপিটাল কোয়ানসি নাংগেলে দেড়মা লাহাই লাংদাম এসি নাংলি ফানাং থান পোচে নাংলি কোয়ানসি লা সো পেশেন্ট মেজি এ চান্স দোমা আভিমা বানতে মেট বলতে দোবাইলে চুচতা চকজিমা মানতে অপারেশন নাতা ক্লেম দাম মেজিমা মানতে অপারেশন তা ক্লেম আলে এলো বা দবাই পিছত আনবে লাগে বা কাপড় বাংকে উন আন দবাই লাহাইপেন বর ই সেলাইন পেন বর ই পেনসি হসপিটাল বা দোপেন মো বাংকে লাহাইপেন সিলাং বম বোমা জো লাহাইকে সব লা সো আ সিটি স্ক্যান ক্লেম পেনসি লিতুম চিনি এক্সি লাপেন জংসি অপারেশন পয়সি তোবার দো পেনাং আন তুমকে অপারেশন কে ক্লেম তা দোলো লা সো অপারেশন ক্লেম লো বলতে লা আফু কোনা সে কলসো আং দেনসি আফু তার লগ লং আভি কি দোমা লা সপর লাতুম হেক জকপো অপারেশন ক্লেম লোতে 100% মেদেজি পুফানটা কাল মধ্যে হোলা সো আবি কাছে পেং পেং নোয়া জয় নি যে পেনাঙা নি তুম এচে থেকে ছে না দিম লাম কিনিং দিয়ে দিম লাদাক প্রেসার পুরি আথে মানে আবি ইসি লং দিম জংসি চে পেং পেং নলোপতে লাগে ইসি প্রেসার জংসি লাদাক পুরি ধু পোলা সো আর নার্ভ সেলস তো তুমফান লাসি লাসন দো পোলতে আনসো সে পাসিক সাকতো দেনা পুসি আবি সান দেতে লাসি লাভাংকে আকো জংসি অপারেশন ক্লেম ক্লেল লাপেন আসাইস বিহেক লাং আবি কে যাং আসাইস বিহেক বলতে কে মেজি সাং ঠেকসি কে অং লাভাংকে সিতা লালে মেন মেন কে মেদে জি পুতা কালি লাকে আপর নাং পিক লাপেন চেপা দিং ডিং নাং পিক লাপেন কে এক্সারসাইজ তা ক্লেম দুন নাংজি দবাই আপর টেং সুতু নাংজি লাপেন হেম কে লাং দুন তুম আকর টি ইং জির পেনচেল ফ্যামিলি তুম লাতুম আর পুঠেও আথমে পেশেন্ট কে স্ট্রোক বলতে পেনাঙান তুমকে প্যারালাইজ সনসি মান দেব কেসোকে পাংজি সনসি মান দেব লাসো কেলানা দুন বাংকে লাকে হেম তুমসে আর পুলো লাবাংকে
1: প্রেসার স্ট্রোক কে লং পেন আফু অপারেশন ক্লেম দেরা ফি আরিয়া কেং মিথু ইগজিমা ডক্টর
0: লাদাখ বাঙালো এটুম চেলাং দাম নাং জি মেন বাংকে যে প্রেসার স্ট্রোক বা প্রেসার স্ট্রোক পুন স্ট্রোক বুকে লাগে জার্নি ডকক পদ প্রেসার স্ট্রোক পুছতকে লাগে কমপ্লিট করে দেওয়ার পর আথে মানে স্ট্রোক পদে জার্নি ডকক পদ দি হুমেন চেথান বমসন আছে স্ট্রোক বুঝি পুনাং চটপ লাসি স্ট্রোক রিটিপ কেলং লো পোলতে মুপেন চেথান বমসন সি লাগে নিতুম সিটি স্ক্যান কে ক্লেম মসি হল আ সাইজ আভি কোয়ান সি ব্লিডিং বলো ইংলিশ পেন পোতে বা আভি কে জাং বাং কোয়ান সি কে থেল লাদাখ সি থান পনপ লাপেন লাসো পেশেন্ট স্ট্রোক কেলং হুট আর্টা কোয়ান লো জংসি আর্টা কে জুম হেক হচ্ছি লং প্লিক ক্যাপ আর্টা তুম পেনাংলি জংসি ট্রক্সিক ক্যাপ আর্টা বাংবার দাম লো বলতে প্লিক ক্যাপ আর্টা লং স্ট্রোক কেলং তুম বাং আর রিকভারি বাং প্রাপচেত জংসি আসাইজ তাই সিভেট বলতে জংসি ট্রক্সিক ক্যাপ পেন প্লিক ক্যাপ আর্টা আমনি দিন বাহিনী দলো আর সাইজ আভি কিজাং সাইজ তাই ইসি বেতল আর ডিম তাই লং ইসি আথে মানে ব্রেন লংকে ইফুট আর লংয়ে কাপড় কাপড় ডিম দো আছে আচ্ছা চিলুন বা লসন লং সে আভি কিজাং আর সাইজ ইসি বেতল বলতে যখন পাংবার দাম বলতে কমাসি রিকভারি কিমেজি বা কিমি অ্যাং থে কমাসি বিশি কলস আর্টা লং মাসি কেদি বলত ফ্লিকেপ আর্টা লং বাংসি রিকভারি বা কিমেজি বা মেদেজি পুফান কালে 100% মেদেজি পুফান কালে সেটা পেনাং আনকে নাং ইম্প্রুভ জি পুয়া চান্স কে অংপ যখন সে আর্টা কোয়ান মা কেদো লান লো ইসি কিসি সাকে আথে মুনিট কে আর্টা নাং ডোবম লো বলতে ইফু তার লক লং নার্ভ সেল সাইসি তামে তুম তামে আর্টা জয়নে নাং থি দুন বম্প লাসি নাং তুম থেকলং তাহাই আর্টা ডো লো 78 ইয়ার্স নে মুনিট কে টেং নি ডোকক টিটি আবাং ক্লেম হিয়ার ডোকক টিটি কে দাম তার ক্লেম পার হিয়ার ভাড়া ডোকক লাহাইকে কাপ্রেক পলে লাহাইকে নার্ভ আর্টা পেন আজা তামে নাং বান দুন বম্প সে তামে স্ট্রোক বলতে লং টু পপ বলতে লাকে আন সোসে আকো নার্ভ পার থি দুন থুব লাগে লাসো জয়নে সি পেনাং আনকে লাসন কে পাংজি দিয়া টিটি লাসি লা মোবাইল যেতাম অপারেশন পলাম সিনালি থান পন আর চুপ নিগল লাসি অপারেশন বাং সিয়া তোবার লতা স্ট্রোক বলতে আর সাইজ জংসি আচিলুন সিটি স্ক্যান আফলিম লং নিতুম লং দাম বলতে আচিলুন লং সি দো বলতে আসন তিনা পেশেন্ট স্ট্রোক পেশেন্ট ফালে তুম অপারেশন ক্লেম লাভ জি পুকে উনি লাকে হলা সো পেশেন্ট আকো পাইল কলসো আং দেন লং সি আবি কিছে থাইমা জংসি আচিলুন না সি দো লাপেন বিহেক বলতে অপারেশন ক্লেম পেন পেনাং আন রিকভারি

τα κλέμ μου ήταν πολλά. Και operation κλέμ τα λίβει λόγω σαν patient φανκή. Λάσια, ακού πάει για operation κλέμ, νι κλέμ, νι. Ακού αζάκ το μόνο, operation κλέμ και δεν τα τσό. Το βάει τσόπεν τα μίδεζι που ατούμ τα του. Λασόν τα του. Λάσια, λάκε. Όλα CT scans ήταν τάν που αν τον πέν. Εγκαι γιόνσι operation κλέμ μία patient τον πάν. Operation κλέμ γι που σι. Ατοβάρν λί τον doctor μπα σε κελάν πανκέ. Ατοβάρ σον νίπι που γιόνσι operation κλέμ μία patient τον πάν. Πλότε ναν λί κολομπανσι δάμικ πο. Operation να σι δάμ γι μα μάντε. Δοβάει BG saline pen sit along chop po the operation to like aku risky hormu itum gallbladder operation punon appendix operation acha ta isia risk kedu akol ki putar logalam bina lasi risk alam do lasi penangan tumke operation na damte diati ti tado aku khoro salam da dokok tangka mahalam da dokok itame jong si operation na sidam ji bolote ko anma ke claim da bla an loke meke jong si padear thore putela ta le da pathe mane operation claim ji bolote nangli aku mri claim tu nangla hala so mri long si tum chini thu poje jong si stroke pressure stroke bang পুলোতে লাগে নিতুম এমআরআই ক্লেম লোপতে বা হলা এ যারা স্ট্রোক দলাং আবি ব্লক ডন চেক বাং পুলোতে তো এমআরআই ক্লেম লোপতে হাদাক চিনি জি থেগলং জি জে লাসো এমআরআই পেন লাসো আ নার্ভ সেলস পুতম বাই ফুটার লক লাসো আ পার্ট বাং জন্তু লা ব্লক চেক লাসো আ পি তুম রং বম লাং মা জংসি কি থিতাং লোপতে অপারেশন মা তা ক্লেম দা লিবেলো সেটা জংসি থিথেলা রং বম লাং বানতে অপারেশন ক্লেম তে চে বাং থু জি লাসো আ চান্স জংসি দলাং লাসো এমআরআই কে ক্লেম মেসিং থান জি লাসো এমআরআই ক্লেম পেন জংসি লাসো অপারেশন ক্লেম দোন ফিল বা লাসন পেন কেচে ব্যাং জি আর চান্স তো বলতে লাগে অপারেশন ক্লেম বলতে পেশেন্ট নাম কি মেজি সে আর চান্স কে ওম সেটা জং সি নার্ভ সেল সে অলরেডি কি থি ট্যাং লো এম আর আই লং জং সি ক্লেম পেন নাম কি থি ট্যাং সি নাম থান লো বলতে লাগে ক্লেম তামে লানালি দো এ দেখবো লালো লাপেন অপারেশন ক্লেম লো বলে একদম 100% মে দিয়ে জি আপনার ব্যাং জি পুকে কালি মুঠে পেনাং আন হরমু বাঙ্কে নালি রিকভারি জি ইম্প্রুভমেন্ট কে দো জি অপারেশন দিয়ে ফিতা লানা দু নাং পিক জি দোলাং দোবাই কিছু নেই দোলাং আজাক কমপ্লিকেশন লাহে আবি দে তাং জি ইনফেকশন স্পেন চেং লক লাহে লাপে নাং লি জি সুগার কে দো পেশেন্ট সুগার হাই কন্ট্রোল থ্রি পুলোতে ইনফেকশন নাং দুদুন থু কক পুলোতে লাহে কে নাং লি রিকভারি মা কিছু কেমি দে জি ইয়াং দে বা ইমপ্রুভমেন্ট নাং দেং লং নাং পাতোরা দুন পো লাহে কে লাসি ইমপ্রুভমেন্ট 100% আমি দে থেক আকো লাহে লে জং সি সুগার ডায়াবেটিস পেন চেং ল সুগার পুনন লা ইনফেকশন দে তামে আ পেশেন্ট অপারেশন দে 100% মে দে জি পুফান্ডা কালি মুথে রিকভারি বাং প্রাপ্তি জি নাংলি দোবাই কে চোপেন চটকে রিকভারি বাং নাংলি আটা কম হেক বলতে মেবি 80-90% নাম্বার রিকভারি দো থেক সেটা আটা দো লো লাপেন কাপড়ে কাপড়ে আগে সো দো বলতে মেবি 50% বাক্সি রিকভার দো চত থেক প্যারালাইজ কো পুনা সি প্যারালাইজ মা লাপুনা এক্সারসাইজ ক্লেম দো নাই ফিজিওথেরাপি বুসি পুলো যং সি এক্সারসাইজ ক্লেম দো দি বুতে লাকে আরি লাপুসি দো বিয়ার পো লাপুসি চেকিং হেক সন্দি দো বিয়ার পো পেনাঙ্গান তুমি চেকলোজন থম চেকলোজন নি চেকলোজন ফ চেকলোজন ট্রক নিকান ইসি নিকান হিনি উই নিকান ফ অন্ত লাসন আপর্ণাঙ্ক টিটি লাপেন ব্রেন স্টিমুলেশন বুদো এফু তার ডলং স্টিমুলেট দুনাং জি নাংলি আর্নি সুলং পাং নি দুনাং পো হুইল চেয়ার লং সন পাং নি দুনসি ফোস পেশেন্ট বাং 60 ইয়ার্স লো বা 70 ইয়ার্স লো হোল আসুত আলাং কাই হুত পিপিসিয়া লুনসি কার জুমা কপিপিয়া সিনেমা সিকে লাংমা লাহে বাং নাংলি ইয়ারফোন থনরা পার জু নাং পো বা লুন পুনন লাহে টিভি পালাং নাং পো লাহে তা ইসি রিহেবিলিটেশন পো আর মুসন লং আতা ব্রেন লং স্টিমুলেট পো পেনাঙ্গান তুমকে থেক লং লাসন পেশেন্ট আফিয়ান কে লুন নুন্থু কং দিতিটা দো সিনেমা আলাম নিং জেরে দিতিটা দো পেনাঙ্গান কে ইসি রিকভারি লং লিসিলা তা ইসি রিহেবিলিটেশন সন লো সেটা 100% কে বাং ইপু বাংকে নলি লাবাংকে অপারেশন নন অপারেশন সে নন দেওয়াই পেন চন নন লাবাংকে দাং ওইটা তাতে তাহলে পেন ইসি নিজে দিয়ে আমরা কে নন কাসওয়ানিয়া টিম পেন লাসো স্ট্রোক আপু থাক নন ইতুম অ্যাওয়ারনেস যেন নাং ইতুম কি বি লাগে একদম লাসো আপরকে মেপ পি কালাম লো আতে মানে স্ট্রোক পুকে কাইটা আকাং সামা পরছি আমি সি কে স্ট্রোক কে নন ডাকলে হসপিটাল লং দাম সিতা আরনি ভাংটা স্ট্রোক আ পেশেন্ট বাহিনী বাঙে থমকে অ্যাডমিট নাং জং সি তুম স্ট্যাটিস্টিক্স লং দাম পলতে কে ফাং ও হুত বাঙ্কে স্ট্রোক বাঙ্কে কমছে জুমছে সিতা উইন্টার হুত বা মানে কাং সামা পর হুত বাঙ্কে স্ট্রোক বাঙ্কে দো পিক পিক আকাই মাতা লাসো স্ট্রোক জয়নি সি পেনাং আন আমনি তুমি কি থি নাং লো লাকে দিতুম কার বিয়াং লং ডেট বা লং ডেট তো কালি লাকে লাকে ইন্ডিয়া ডেট লো পিরঠে আদাং তা লা স্ট্রোক নাম্বার ওয়ান লাথে মানে নন কে প্রেসার সুগার আথু গেউ মা হাইপার কোলেস্টেরল ডিসলিপিডিমিয়া পুলো লাহায়া কে সো কে পিরঠে আদাং নন কে পাউম প্লুপলো মুথে মুনি তুম পিসি লান লাসো প্রেসার সুগার লং পিসি পাংখ্রে বিটি দিলো যে লাহাকে মেলেরিয়া ডেঙ্গু টাইফয়েড পোয়া কেসি সন মেন মেন একদম কিছু কিচুং একদম লাপুপ লাপু সনকালে দেট মাসি পাংখ্রে বিয়ে তুমি সুগার প্রেসার লাহে গেলাসি জয় জয় জয় পেসি মেন মেন কে পাতান ক্রাক লাসন লাসন পছি লা নন কাং সামা পর হল লাসো অ্যাওয়ারনেস টিম বিকুন কলাকে মি ওলাম লাপেন কা আনুদিন ফান নিলে ইচুনিং রিজি পুগে নিতুমা ভিউয়ার্স অন ফান্টা যে কাং সামা পর হুত স্পেশালি লাবেন কাং সামা পড়ে কালি লো কে ফাঙতা নাং প্রেসার দতুম পুতে প্রেসার কাই থাকে চেক বেয়ার নাং জি 40 ইয়ার্স আ থাক লো বুলোতে বাট নন কে কিতা পেন তা স্ট্রোক পেন কে থি অঙ্গ জয় নিয়ে

0: হান ছোট কালাং ডাং ছোট ডাক্তার ফেলো বিদ নো লাসো ফেলো তো আমি প্রেসার পর বাতলা পেন আসার তিব সে আসার পর পুনাং কমা আতে মানে আসার নিতুম যন্তু লাসো প্রিজার্ভেটিভ কে ইংটি সিকি বিকে লাসো পোতা আসারটা কিছু পা কম নাই লাপেন পাপড় পাপড় লং ইংটি দো বিক বিক পা কম নাই জি লাপেন ওকাং বং বলে রেড মিট স্পেশালি রেড মিট লাঙক ওক বাং ছোট আমি থাকতে আর ও হান থেসরি বাং কো আন্তামি ছোট আমি প্রেসার দুটুম ছোট লাহাই যে কিছু নাং পো বাংলো সেটা লাহাই রেড মিট বি অকমেন সেং লং ফাক অক ওক কাক অক উথুং অক ইংলং অক লাহাই বাংকে পাকম নামপো লাপেন প্রে হাই প্রেসার রুতুম বলতে আমি এক্সাং তামি সিক্স সেভেন আওয়ার্সকে এইট আওয়ার্স লান বাকে মেকজাং নাংজি লাপেন টেনশন তামি লান স্ট্রেস এন্ট্রি টাকি টেনশনকে আনুতিন উনি দাকাই লঙ্গে দুবম পলাকে দুপিউঠে দুটিকে সেটা আমি পাংক্রে দুন বেই নামবো বা ইগনোর দুন টেক নামবো আজা কর্মকে সো লাই শনলো মেইনলি পুদামি বাংকে নাংলি নন জংসি নাংলি সাপোজ টুয়েন্টি ইয়ার্স ফেলাং থার্টি ইয়ার্স ফেলাং বলতে নাংলি তো ননক গেছক সেটা নাংলি নিঙ্কান থং ক্যামেরা ফ কে পারলো পাবলিক ক্যাব লো বলতে নাহলে নন পিনি চেক নাহলে নর্মেল আছে সেটা নাহলে লালে কি চোরে যে একদম এক্সারসাইজ সে যে পুফান কালি নাহলে চে চেক দুন বম নাঙ্গো লাগে এট ফ্রিকুয়েন্ট ইন্টারভেল রেগুলার ইন্টারভেল নাহলে চিকলে জনপেন এফ হয় আমি চে চেক দুন বম মই প্রেসার গে চেক দিম কিন্তু নাহক তা দু ফার্মাসি লং দম বা নাহলে লান পেনে পুতে জয় কে পুতে অনলাইন সে আমি নাহলে মেশিন ডেলিভার মেশিন দামে নাহলে চে অর্ডার মে লাসো মেশিন নং নাহলে চে অর্ডার পুসটা সাবকে পেনা দু নাকা জুদু মেশিন লাসো ব্যাটারি গেলাং প্রেসার মেশিন পেন সে গেলাং হেম লং যখন প্রেসার গেলাং মেশিন কপি লো গেছে প্র্যাকটো বা কন সে একুরেট মা একুরেট রে মা পুনাঙ্কার জুমতা তো একজাক্ট একুরেট কে কালি ফাইভ টেন বাংকে আসাব ডিফারেন্স কে দুটো সেটা নাহলে হেম বাংকে লাসো ডিজিটাল বলো ডিজিটাল ব্লাড প্রেসার মনিটর মেশিন লাপেন সে মনিটর দুন মেন হলে তুম এটলিস্ট ফাইভ টেন ডিফারেন্স কে দো এডো কে দো একুরেট পু বাংকে লিপু দাম দে আসাবকে ডিফারেন্স যদি এটা লাপেন নাহলে তুম তুম চিনি ইকবো যে নি প্রেসার লান হাই ও পিনি লান লোব লাসি নিকান থং কেবরা ফ কেপার লোবতে অ্যাপ্লিকেবল কেপার লোব লতে না তুম পিনি নর্মাল লাথে সেটা ফ্রিকুয়েন্ট ইন্টারভেল না তুম লাকে প্রেসার চে চেক দুন বম নাং বো লাকে
1: কাছে থানাং জি আলাম কে দো ইক পিকলাং সেতামি আপর আলাম দো ইক কপ পিনি ইং দেং ইসি অক প্রাণা যাই মেকালং প্রেসার স্ট্রক পু থাকি লাপানলি ইং টং নিক কক লনে কার্ডম
0: কার্ডম

খাসি কালিতে জয়ন্তী আলাম, হালাপু নগাঁও মরিগাঁও লাপেন গোলাঘাট আহ কেদো আতুম আসামিস আলাম, থেগ্রে মুচদ আতুম আহেমতু নারলো লাকে আরেন খেলো কালিতে হিন্দি আলাম, পুসে এন্দুনজাম নিংজে দুনজাম ইলি থেকলো লাপেন থই পি কেদু দু নাকারবি আতুম আবাংকে আমি থাং আলাম আঞ্চত কালিসি আজুতাং জুবাদ আন্তা চিপাং বৌদুন্দেদ খাংজাং লো বাদু আলাম সিতামে কানিংজে আফাই জংসি ইং আর বম পুলোতে লাকে কিবিরজি আনাছি দাম্বম লোপু আং থেকলো পেজো পেন নিংজে জে চট নিংজে জে চটসি মো কেপাদুকে আসমার আটুম আনা ফান্তা মিথাং আলামা বাংকে থান থুথে মাতে পাচারলি লেসি পাবির দেপো পাংবার আলাম নাগামিস লাকে ইসি কাপিনচং বর ইয়ালাম মাতে ক্রেওল ল্যাঙ্গুয়েজ লাপেন কাপ্রেক কাপ্রেক নাগা আলাম আসামিস বেঙ্গলি হিন্দি আরেন কেলক হে হুই পেন পাচিরকসি নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মালম কেদো নাগা আতুম আংবং কচিং কি ইজি বেহা বেপার কেক্লেম জি আফান কানিংজি আলাম চট লবং সোলামকে বাদু আপি আলাম মাতে মাদার টাং তা কালি কার্বি আ খে আতুম মেথাং আপি আলাম দো বন্তা সোমার আতুম কপিনচং বর ই কার্বি আলাম মাতে ক্রিয়ার কার্বি পেমান্ডেড লাকে নিংদুক পিক আলাম দো বিহেক পেন চকলিম কার্বি আলাম কানিংজে জে লাপেন কাপড়ে কাপড়ে কা খে আলাম পেন কানিংজে কে পাজু যায় আজয়নি আর্নি সি আর্নি কে আমি থাং আলাম তা কাচেটেং নে দোথে আমেরিকান বাপটিস মিশনারিস আতুম পেন চেংল পেনাং আন কার্বি টকবাং লামেট পো লামেট পি আতুম পেন কেটক কাবির টি পন পাদোলো পুসুদামে পিনিয়ারনি কার্বি আ খে আতুম মে থাং আলামা কি কাচেটেং নে লাপেন কাশিপাং বোদো পিক তাংলো হেম ইসি জিরপো জিরপি লাপেন হিথি বরওয়া আলং সুতামে ইলিতুম আসামিস হিন্দি ইংলিশ মাতে এরেন কেলক আলাম পাজু জে পুলোতাংতে চিংকি চে থান পুসামে কার্তিকুক দো তাংলো ওবে কিমি আতুম পেন ফি ফু পেন কে বাং বন আলামা বাংকে চি ও সি কাপ্রেক আল্লাম আফান আনিং কে দক আফাই নাংবাদ পিক তাংলো কাই কিমি আহুত আজে হাক আবাং ফু বাং ফি লাপেন আহেমতুন আতুম সি কার্বি আলাম চিংকি চট ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম হে হুই পেন চেংলক সোশ্যাল মিডিয়া লং সিতামে কার্বি হিজান সিতামে ইংলিশ মাতে আরেন কেলক কালিতে হিন্দি কালিতে আসামিস হে হুই আলাম পেনসি চিংকি চেথান রং লাপেন তপন রং তাংলুক আসাম আহাবার লু কাদো কাবে ইংকয় রাগে থম সুসে চট খে বরিম আতুম আলাম আংবং পিনিয়ার নি আন্তা বোদো মিজো মার খাসি হে হুই আতুম আলাম আনসি স্কুল আলং মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ MIL পু চার্লি পন লং চট লাপেন MIL কিদেং পন পে আলাম দো পিগলা লো চার্লি হিন কাচিং থুর দুন কাংলেন আপুথা মোফেট মিলস পেন কানিং জে পন আতেং কে ইনুত আরেং কেল হারিসো পেন ইংলিশ আলাম চিথেক পামে মে টিক কে লেটিন আলাম থানথে পুহানল আলাংলি কানিং জে আলাম থে পেন ক্লার্ডাক আলাম কাচিং নি পন লাকে আপি আলাম চিথেক পামে মে টিক কে কাপ্রেক আলাম ওসমার আফান ইলি থান নাংনে পো আফানল বন্দা কার্বি ওসমার আতুমকে মেথাং আলাম চিথেক পামে মে আকো পেনসি আরেং কেল হিন্দি আসামিস আলাম কচারলি নাং কানিং জে নাং লাকি নিং দুক মে মে আলাম বিনো মেথাং আলাম কি লামেদ লামচং কে পারেং লাপেন কে পাংতাং জিয়া ফান রাত কাচে তো পন কে নাং সরলো বিবি ভাটাচার্যা পেন কানিং জিয়া তেং কে আতক আনো কে দো লাপেন ইংলং আসো আলাম কিবির নাং কক আথে আলাংলি তুম আমি থাং আপি আলাম পেন লো চার্লি লং বাং বি ডেট আজয় নেলো আসাম হাওয়ার লো কে দো খে বাইরিম পু কাছি পু মিসিং বোদো কার্বি ডিমাসা আতুম আসামিস আলাম সি স্কুল লাপেন কলেজ আলং আন্তা কেচার্লি নাং ইলি থেকলং খে পি আলাম সি কাচিং কি জি আফান পেনাং আনা ডেট পি কালিতে হাওয়ার আলং কানিং জে লাপেন কে এন পন্দো সন্থত সে আসাম হাওয়ার আলং সিতামে আসামিস আলাম সি পাথে পন পেন কাপ্রেক কাপ্রেক খে সো আতুম পেন চিংকি চিথান ইদুন বোমলো বোম তা কাতোরা আবাং কে খে সো মাতে খে বারিম লাপেন ইংলং আসো আতুম আসামি সালাম কে থেক আফাই জুম পে লাসো জয়নে মেথাং আলাম আবাং আর ডি কাচি পি পেন কাচি নিং জে আকেনাং সরলো ভারত চারি আরন আর্টিকল ইনকোয়ারাসির কেপ লাপেন থং কেপ আলং কে তক পোনা তেং পুলোতে খে সো আতুম আমেথাং আলাম লাপেন আদা কাচেরাই কম থেক জিয়া ফান আনিং কে হাং পেন লো চারলে আহেম মাতে এডুকেশনাল ইনস্টিটিউশন চিংপু পন উন আনচপ্তা কালি আর্টিকুল 350A মাতে ফারুক থমরা ফকেপ এ আতেং পেন খে সো আতুম মেথাং আলাম পেন আকাং দায় আং দে আনকে লু কেচারলি লং বেগ নাং জিয়ারন কেজম পন্দ কার্বি আলাম কে কেদাম তাং নিকান ট্রক কেপস

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দু জারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর্নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: বাংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং

0: আদন্থু লামজির আজু ইকসেন কেনসিং তারোপেন হান পরব হরব মাতে আরও আহান আপুথাক কেথানা লামজির আজু ইকসেন
1: হান পরব কে এসন ই নামালং কেদো কিজির আরিকা লাসরিকাং থেও এ লাপেন বিও এ পেনাং আন আবাপলুম আলং তা জিরডুন থেক আজাদা থেং পি থেং ফাং আলং সেটা জিরডুন থেক লাপেন আরিকাং দিংলেন লান আরিকাং পি আশেক আলং পেন আবদন চেপামানসি চিংজক জি লাপেন জির জি লংলেকেমে মাথে কেচামসপ আলংকে কাচিংজক লাপেন কে খাই চান থেক ফিক কেক্রেং রো কেক্রেং তাই আলংকে খাই থেক থে হাকু পেন্তা কার্বি আখে এতুম লাসু আরি কাংকে ইংনাম পি আরাই রাই মাতে ইংনাম আকুং কুং আর লক আরি রি আকাং সামদপ আদিম আলংসি কে দো কে অং পু চিনি পামেকা ইংনাম আলংসি কে দো আরি কাং পুসেতা টিকি আর চে লাপেন লানালোতে মেসেন বন্তা লংলে কাং সামদপ আদিম আলংসি আর চে নাংজি আতিংরি আলং পেন্তা আবুদন চিলোজি লাপেন আরো বহাং চিলোসি আকাপ্রেক আথিং পি আর রং আলং জিরডুনজি আলং কাপ্রেক আলং তেরেক দাম সেতা থি থে লাপেন চিংজক থেক কে এ কারচে কালানা আরি কাং কালি পুসেতা লানা মে লাপেন আর চেলোতে রেং কার্বি আখে আতুম লাবাংস আহান চো লাপেন আনিং কে দক আতুম দো ও লাপেন কে চোপেন কাচেপাং থেক লাপেন আসাদ কাচেলাং আতেং কে লতা এ সন এ অক এ প্রাণ আফান কে মেসেন আহান হান পরব কে কিজির আরিকাং বিনং আরিকাং লাকে থেও এ লাপেন

আদুন্ধু আর জুই ঠোসিনে হেমা কারজং আলাম আর জানালং পেন পেজু প্লিপ্লি পু আলুন লাবাংসো লুন কিলোনা বাংলাকে রাজু রং ভার লাপেন রবিনা ক্রপি।